0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: আজ শুক্রবার, ছয় ভাদ্র, সাতই রবিউল আওয়াল, একুশে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্যের অভিনন্দন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ। তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল থেকে শুরু হবে খাবার টিকাদান কর্মসূচি। দেশে প্রথমবারের মতো চলছে নৌযান শুমারি। পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন প্রকল্পে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডার নিন্দা। এবং ম্যাকাইতে আগামীকাল দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন 255টি। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল 5টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন।
4: তদনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে।
3: নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ও অন্য সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। মহাখালী DOHS এর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,
5: ওনাকে আমি আমার পক্ষ থেকে, LDP-র পক্ষ থেকে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
3: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
6: আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা।
3: অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
7: বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদ আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। এটা গণতন্ত্র একটা ধাপে গিয়ে গেলাম। আমরা যে গণতন্ত্রের জন্য লড়েছি সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম।
3: এর আগে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল এই প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চীন পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় চীনা দূতাবাস গতকাল বিকেলে এক বিবৃতিতে কথা জানায়। এতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। নতুন পথ পরিক্রমায় যৌথভাবে চীন বাংলাদেশ অভিন্ন অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহের কথাও জানায় চীন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। গতকাল এক বিবৃতিতে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে দেশটি। রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয়ের বাইরে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সৌহার্দ্য ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে গুরুত্ব আরোপ করেন। মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেন, গত 17 বছর ধরে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই ধারণা মানুষের মধ্য থেকে হারিয়ে গিয়েছিল। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ভোটদান, ফলাফল মেনে নেওয়া এবং বিজয়ী ও পরাজিত প্রার্থীর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে। গণতন্ত্রকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত পথ তৈরি করা সম্ভব হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক এক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়, নতুন চাকরি সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করাও সমান গুরুত্বপূর্ণ। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়া টিকা বা প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: কলেরা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তীব্র সংক্রামক রোগ। এর প্রধান লক্ষণ হল প্রচণ্ড ডায়রিয়া ও দ্রুত শরীর থেকে পানির লবণ বেরিয়ে যাওয়া। সময় মতো চিকিৎসা না হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেশে বছরে প্রতি হাজারে প্রায় 2 জন কলেরায় আক্রান্ত হন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের উচ্চ ঝুঁকিতা রয়েছে প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নানা উদ্যোগে দেশে কলেরা নিয়ন্ত্রণ রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
9: বিভিন্ন ভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাআল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে।
8: এ সময় ঝুঁকি বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গিচর ও কদমতলি এলাকাকেও টিকাদানের আওতায় আনা হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
10: টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব।
8: শুধু রাজধানী নয়, প্রান্তিক পর্যায়েও টিকাদান নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত।
11: সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারব।
8: দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় চলবে এই টিকাদান কর্মসূচি। আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ। এরপর 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে দ্বিতীয় ডোজ। অসীম আকরাম, বাংলাদেশ বেতার।
1: দেশে প্রথমবারের মতো চলছে নৌযান শুমারি। গতকাল থেকে শুরু হওয়া এই শুমারির লক্ষ্য সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেস তৈরি করা। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারি চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 43,07,78,000 টাকা। শুমারির উদ্দেশ্য এর সুফল সম্পর্কে শুনুন প্রতিবেদনে।
12: দেশের নদী, উপকূল ও সমুদ্রপথে প্রতিদিন চলাচল করছে অসংখ্য নৌযান, কিন্তু এসব নৌযানের পূর্ণাঙ্গ ও হালনাগাদ তথ্য ভাণ্ডার নেই। সেই ঘাটতি পূরণেই প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ নেভাল আর্কিটেক্ট এবং এই প্রকল্পের পরিচালক কমান্ডার সাইফুল আহমদ,
13: প্রকল্পের নাম হইল কি নৌযানের ডাটাবেস তৈরি এবং নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রকল্পের আন্ডারে বাংলাদেশের সকল সমুদ্রগামী, উপকূলীয় বা অভ্যন্তরীণ জলসীমায় যত নৌযান চলাচল করে সব নৌযানের তথ্য নেওয়া হবে। এই তথ্যগুলো কিরকম হতে পারে, নৌযানের পরিচিতি, মালিকের পরিচিতি, চালকের পরিচিতি, তারা কোথায় চালায়, কি ধরনের সমস্যা ফেস করে, তারা উদ্ধারকারী সমস্যা বলে করে, এই জাতীয় সবকিছু।
12: কমান্ডার সাইফুল আহমদ জানান এর মাধ্যমে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরো স্বচ্ছ ও নিরাপদ হবে, শৃঙ্খলা আসবে এ খাতের রাজস্ব ব্যবস্থাপনাতেও।
13: নৌ যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা নিরাপদ, স্বাস্থ্য এবং পরিবেশ করব, এই লক্ষ্যে আমি ডাটাগুলো আমরা কাজ করব। এই ডাটাগুলো পেয়ে আমরা নীতিমালা প্রণয়ন করব, যে নীতিমালাটা আছে সেটা সংশোধন করতে হইতে পারে, সংশোধন করব এবং পরবর্তীতে সরকার এটা থেকে বিভিন্ন রাজস্ব আদায় করতে পারবে এবং ঠিক গাড়িগুলো আমাদের ফিটনেস নেয়, রেজিস্ট্রেশন করে। তো নৌযানে তো এগুলো করতে হবে, এগুলো যদি করে তাহলে সরকার কিন্তু একটা বড় অঙ্কের রাজস্ব পাবে।
12: এই নৌযান শুমারি এ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই নৌযান মালিক, চালক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে শুমারিতে সহযোগিতার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
14: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
15: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরীর সমাধিস্থলে যান। সেখানে তিনি তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে তিনি গুলশান নিজ কার্যালয়ে যান এবং সেখানে সাংগঠনিক এক সভায় যোগ দেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে গতকাল সকালে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর গত 24 জুলাই হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল বিকেলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের প্রতিনিধি দলের পরপর কয়েকটি সফল ঢাকা সফর শতকোটি ডলার বিনিয়োগের রূপরেখা এবং নতুন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক অংশীদারিত্ব এক ইতিবাচক মোড় নিয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: নব্বইয়ের দশকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু করে। এ সময় দেশটি বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত হয়। পরবর্তীতে নিটওয়্যার ও টেক্সটাইল পণ্য যুক্ত হয় এই তালিকায়। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন, গম, লোহা, স্ক্র্যাপ মেটাল ও জ্বালানি আমদানি করে আসছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ 25 থেকে 50টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করে বাংলাদেশ সরকারের সঙ্গে সিরিজ বৈঠক সম্পন্ন করেছে। বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি, সিভিল এভিয়েশন এবং ফাইন্যান্স খাতে মার্কিন বিনিয়োগ ত্বরান্বিত করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন,
16: অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো স্থিতিশীল এবং আরো দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
11: যুক্তরাষ্ট্র বাংলাদেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের মাধ্যমে একে অপরের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশের সুযোগ নিশ্চিত করছে। এতে মার্কিন তুলার কাঁচামাল ব্যবহারে তৈরি বাংলাদেশি তৈরি পোশাক বিশেষ শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির পথ সহজ হয়েছে। তাছাড়া চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন শক্তি ও জ্বালানি পণ্য এবং $3.5 বিলিয়ন গম, সয়াবিন, ভুট্টার মতো কৃষি পণ্য ক্রয়ের অঙ্গীকার করেছে। এছাড়া বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এই চুক্তিতে বাংলাদেশের উপর অতিরিক্ত 19% শুল্ক আরোপের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের।
17: আরো ভালোভাবে দেখা আমাদের কোন বিকল্প আছে কিনা, যেখানে আমরা আরো সস্তায় আনতে পারি বা আমরা কি শর্তে এগুলো আনছি, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞ যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আরো আলাপ আলোচনা করলে আমাদের দেশের স্বার্থ আরো ভালোভাবে রক্ষিত হবে বলে আমরা মনে করি।
11: বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এমন কোন চুক্তি যেন স্বাক্ষরিত না হয় সে বিষয়েও সচেতন করেন এই বিশেষজ্ঞ। তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
15: এবার আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় 1200টি বসতঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক আইনের অধীনে সব ইসরায়েলি বসতিকেই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল কয়েক দশক ধরে জেরুজালেমের পূর্ব দিকে E1 এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত ছিল। ইসরায়েলের অনেক মিত্র এবং ফিলিস্তিনিরা জানায় এই নির্মাণ কাজ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনার উপর বড় ধরনের আঘাত হানবে। এর ফলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত এবং পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে পড়বে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ PTI দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিও নিউজের খবরে এসব কথা বলা হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশের স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাইতে বাংলাদেশ সময় বেলা সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরো খবর। লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনে খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:36 এবং সূর্য অস্ত যাবে 6:27। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্যের অভিনন্দন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ। তরুণদের দক্ষতা উন্নয়নে স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল থেকে শুরু হবে খাওয়ার টিকাদান কর্মসূচি। খবর শেষ হল।
18: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
19: সবার সাথে 90.4।

0: জীবনটাকে পাঞ্চি করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: is on fire. Guess I'm a bad liar.
1: Time check. এখন সময় সকাল 8টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা জেন্তু মগর কি হুলতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How hot is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 93.4

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গেল মাস্টার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

0: হয় এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয় এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয় শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইদা I'm sitting alone সুইদার For me there is none সুইদার I'm sitting alone
1: I'm sitting alone
0: সুইদার

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে।

0: থাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
0: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এইচি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। কে?
1: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ
2: সবার সাথে 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছে
2: কই
1: টিউন করেন
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM. খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
3: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
2: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন টু কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: ¿Qué?
1: প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ
2: এক নেশন এক স্টেশন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Excellent.
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: আছেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে। জয়েন করে লেন কিন্তু।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
5: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: ব্যালকনিকে দেখতে পাচ্ছে তিনি তার দাঁড়িয়ে গেছেন।
1: আসসালামু আলাইকুম। আজ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং এর পরপরই নবযুক্ত মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীগণের শপথ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আর দু মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু করতে পারব।
0: শ্রোতা বন্ধুরা, আমরা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য আপনারা শুনেছেন যে মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরই নবনিযুক্ত মন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণের শপথ গ্রহণ করানো হবে এবং এর মধ্য দিয়ে নতুনভাবে যুক্ত হবেন মন্ত্রিপরিষদে আরও বেশ কয়েকজন। এবং ইতিমধ্যেই কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠান স্থলে এসে, অর্থাৎ বঙ্গভবনের দরবার হলে এসে আসন গ্রহণ করেছেন। তার সঙ্গে রয়েছেন তার পত্নী, বিশিষ্ট চিকিৎসক এবং কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদা রহমান। এবং আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এই বঙ্গভবনের দরবার হলে মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, কূটনৈতিক বৃন্দ, বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি ঢাকাস্থ বিদেশি মিশন সময়ের কূটনৈতিক বৃন্দ, আন্তর্জাতিক সংস্থা সময়ের কূটনৈতিক বৃন্দ, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও দেখতে পাচ্ছি। তিনি প্রধানমন্ত্রীর পাশে আসন গ্রহণ করেছেন।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম মঙ্গভবন জামে মসজিদ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: এরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: সম্মানিত শ্রোতৃবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই ও গণভুত্থানে যারা শহীদ হয়েছেন, গণভুত্থানে যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্র বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবার পর ফুলের তোড়া দিয়ে বরণ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ফুলের তোড়া তুলে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে চেয়ার গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
1: মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

0: Son magnitos sudimiento.
1: এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি প্রার্থনা করছি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি

0: আমি রশিদুজ্জামান মিল্লাত
1: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব
2: এবার মাননীয় নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনতার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি
1: সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তা মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না
2: এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনতার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, নবনিযুক্ত চারজন মন্ত্রীর শপথ গ্রহণ শেষে এখন শপথ বাক্যে যেটি পাঠ করেছেন সেখানে তারা স্বাক্ষর করছেন এবং এর মধ্য দিয়ে নতুনভাবে অভিষিক্ত হল তিনজন মন্ত্রী এবং রশিদুজ্জামান এম রশিদুল মিল্লাদ আগে প্রতিমন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী পর্যায়ে অভিষিক্ত হলেন এবং শপথ গ্রহণ করলেন। আন্দালাব রহমান পার্থ, সাচিব রজরি জেরি এবং ডক্টর এম মঈন খান, তারা পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন শপথ বাক্যে পাঠ করলেন, তারা দুটি শপথ দিয়েছেন, একটি মন্ত্রী হিসেবে একটি গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেছেন, দুটিতে তারা এখন স্বাক্ষর করছেন।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার।

0: নিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদে শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি।
1: আমি
2: মোহাম্মদ শামীম কায়সার
1: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত
2: পালন করিব।
1: আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস
2: ও আনুগত্য পোষণ করিব।
1: আমি সংবিধানের
2: রক্ষণ
1: সমর্থন
2: ও নিরাপত্তা বিধান করিব এবং
1: আমি ভীতি বা অনুগ্রহ
2: অনুরাগ বা বিরাগের
1: বশবর্তী না হইয়া সকলের প্রতি
2: আইন অনুযায়ী
1: যথাবিহিত
2: আচরণ করিব।
0: এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: আমি
2: মোহাম্মদ শামীম কায়সার
1: সশ্রদ্ধ চিত্তে শপথ
2: বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে
1: সরকারের প্রতিমন্ত্রী রূপে
2: যে সকল বিষয়
1: আমার বিবেচনার জন্য আনিত হইবে
2: বা যে সকল বিষয়
1: আমি অবগত হইব
2: তাহা প্রতিমন্ত্রী রূপে
1: যথাযথভাবে আমার কর্তব্য পালনের
2: প্রয়োজন ব্যতীত
1: প্রত্যক্ষ
2: বা পরোক্ষভাবে
1: কোনো ব্যক্তিকে
2: জ্ঞাপন করিব না
1: বা কোনো ব্যক্তির নিকট
2: প্রকাশ করিব না।
0: এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং সাক্ষ্য শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: শ্রোতবন্ধুরা, দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেন এবং একই সঙ্গে তারা গোপনীয়তার যে শপথ বাক্য পাঠ করলেন সেটিতে স্বাক্ষর করছেন। আমরা দেখতে পাচ্ছি দুজন প্রতিমন্ত্রী তারা শপথ বাক্য পাঠ করছেন। তাদের শপথ বাক্য পাঠ করালেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আরো চারজন মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, সেটিও ইতিমধ্যে আপনারা জেনেছেন। এবং এর আগে শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম।
0: বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ রইল।

0: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হয়ে গেল মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেন, সেটিও আপনারা তখন সম্প্রচারিত হল। আর এই সরাসরি সম্প্রচারের ধারা বহনে ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: You know what? I like that idea.
3: Yeah?

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌ পরিবহন অধিদপ্তর।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
2: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
3: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
2: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
3: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
2: আম্বার আইডি।
3: রাইট,
4: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: কে?
2: অমানিশা
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা।

0: FM 90.4।
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মন্ত্রিসভার সম্প্রসারণ, যুক্ত হলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণের উপর গুরুত্ব আরোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আগামীকাল দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইরানে সরকার পতনের লক্ষ্যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান চীনের। এবং আগামীকাল ম্যাকাইয়ে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান।
2: আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
3: সশ্রদ্ধ চিত্তে
2: শপথ বা
3: দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে
2: আমি
3: আইন অনুযায়ী
2: বাংলাদেশের
3: রাষ্ট্রপতি পদের
2: কর্তব্য
3: বিশ্বস্ততার সহিত পালন করিব।
2: আমি
3: বাংলাদেশের প্রতি
2: অকৃত্রিম বিশ্বাস
3: ও আনুগত্য পোষণ করিব।
2: আমি
3: সংবিধানের রক্ষণ
2: সমর্থন
3: ও নিরাপত্তা বিধান করিব।
2: এবং
3: আমি
2: ভীতি বা অনুগ্রহ
3: অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া
2: সকলের প্রতি
3: আইন অনুযায়ী
2: যথাবিহিত আচরণ করিব।
0: শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88টি ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা, এরপর সরাসরি রাজনীতির মাঠে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির মহাসচিব থেকে এবার দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই উত্থানকে আস্থার প্রতীক হিসেবে দেখছেন দলের নেতা কর্মী ও বিরোধী রাজনীতিকরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ঘিরে প্রত্যাশা আর মূল্যায়ন নিয়ে শুনুন প্রতিবেদনে।
4: বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেয়ার মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই নয়, যিনি দল মত নির্বিশেষে দেশের মানুষের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি, সেখান থেকে শিক্ষকতা, সেই পেশা ছেড়ে ফের রাজনীতির মাঠে নেমেই ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একদিকে বেগম খালেদা জিয়া কারাবন্দী এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন নির্বাসিত, বিএনপির সেই দুঃসময়ে হাল ধরেন তিনি। বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন আস্থাভাজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে এভাবেই মূল্যায়ন তুলে ধরেন বিএনপির কয়েকজন নেতা।
5: আমাদের নতুন মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় এবং তার যে নেতৃত্ব, তার যে ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুর মাধ্যমে সকলের শ্রদ্ধা তিনি ইতিমধ্যে অর্জন করেছেন।
6: আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 5 বছর এদেশের রাষ্ট্রপতি হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং সংবিধান মোতাবেক তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন।
5: বর্ষীয়ান রাজনীতিবিদ আজকে তার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে, এটা রাজনীতিবিদদের জন্য একটি গর্বের বিষয়।
4: জননন্দিত প্রবীণ এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। 11 দলীয় জোট থেকে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরে বলেন,
7: মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা।
4: এছাড়া বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ নতুন করে যুক্ত হয়েছেন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রাশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রুজেরি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
8: আমি রশিদুজ্জামান মিল্লাত
9: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব।
0: এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রম বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রমে নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ ঢাকার সাফারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত 2 দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলা ওর উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সংলাপে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড মাহাদি আমিন বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসাবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ইনোভেশন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো কেবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সরকারি অনুদান ও অর্থায়নের মাধ্যমে সফল স্টার্ট আপে পরিণত হতে পারে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের প্রসূতি কণিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ বাঘুটিয়া গ্রামের প্রশান্ত মণ্ডলের স্ত্রী কণিকা মণ্ডলের বাড়ি পরিদর্শন করে তার স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মণ্ডলের মৃত্যু হলে খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ছুটে যান। পরিবার সূত্রে জানা যায়, কণিকা মণ্ডল সন্তান প্রসবের জন্য ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় তিন মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর থেকেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার পেটের ভিতরে গজ জাতীয় সামগ্রী থাকার বিষয়টি শনাক্ত করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মণ্ডলের মৃত্যু হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সাফল্যের সাথে অতিক্রম করল তাদের প্রথম 180 দিন অর্থাৎ 6টি মাস। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান ও খাল খনন থেকে শুরু করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে এই সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণমুখী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেয় বর্তমান সরকার। প্রান্তিক পরিবারগুলোর কাছে নিত্য প্রয়োজনীয় সেবা ও সুবিধা পৌঁছে দিতে শুরু হয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো উদ্যোগ।
10: পরিবেশ সুরক্ষা কার্ড, কৃষক কার্ড প্রদান ও খাল খনন থেকে শুরু করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে এই সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণমুখী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেয় বর্তমান সরকার। প্রান্তিক পরিবারগুলোর কাছে নিত্য প্রয়োজনীয় সেবা ও সুবিধা পৌঁছে দিতে শুরু হয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো উদ্যোগ। পরিবেশ সুরক্ষা, কৃষির আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো গড়ার লক্ষ্য

0: বাস্তবে দৃশ্যমান। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেন,
1: আমি 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, 1.5 কোটি থাকবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এখন আমরা একটা নতুন নীতিমালা তৈরি করতেছি আগামী বছরের জন্য।
0: গাছ লাগানোর পাশাপাশি কৃষকের মুখে হাসি ফোটাতে, পানির অপ্রতুলতা দূর করতে নজর দেওয়া হয়েছিল খাল পুনঃখননে, যার সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এমনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই 100% লক্ষ্যমাত্রা অর্জনে সফল হয়েছে বর্তমান সরকার।
2: আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। আমাদের নতুন ভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা চাষাবাসের ক্ষেত্রে শেষ করেছি। এক থেকে যাবে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব।
0: পরিবেশ রক্ষার আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল বর্জ্য ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন ও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতির সঠিক সমন্বয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন নিয়ে এসেছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। সুনির্দিষ্ট পরিকল্পনা ও সুদূরদর্শী পদক্ষেপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই ধারাবাহিকতা ধরে রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে সরকার, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলে হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগার অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার তাই আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন আজ থেকে অনলাইনে শুরু হয়েছে, যা চলবে আগামী 27 আগস্ট পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি জানিয়েছে, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকেরা নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই বাছাই শেষে বদলির আদেশ দেওয়া হবে। দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের 100% হাজিরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের 100% উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 940 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারের পতনের লক্ষ্যে ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। সিএনবিসিকে দেয়া

0: এক সাক্ষাৎকারে বেসেন্ট চীন সহ অন্য দেশগুলোকে এই প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ডিকে কৌশলের সমালোচনা করে বলেছে আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই বিরোধের সমাধান হবে না। এদিকে ইরান প্রস্তাবিত নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ ও অমানবিক বলে নিন্দা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান শক্তি ও মর্যাদার অবস্থানে থাকা অবস্থায় এখন যুদ্ধ শেষ করা শ্রেয়। তিনি সতর্ক করে দেন নতুন করে কোনো হামলা হলে ইরান কঠোর জবাব দেবে। প্রেসিডেন্ট সংঘাত ও নৌ অবরোধের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুর্দশার কথাও স্বীকার করে বলেন যারা সংঘাত সমর্থন করে তাদেরও এর মূল্য দিতে হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মন্ত্রিসভা সম্প্রসারণ, যুক্ত হলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয়ে নির্ধারণের উপর গুরুত্বারোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আগামীকাল থেকে দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইরানে সরকার পতনের লক্ষ্যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান চীনের। এবং আগামীকাল ম্যাকওয়াইয়ে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট। খবর শেষ হল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। শুরু হয়ে গেল আজকের আয়োজন, ইংলিশ ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে স্বাগত জানাচ্ছি আমাদের ATM স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, IELTS ইংলিশ শেখানো, ইংলিশ শেখার সাথে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এদেশে যেন একটা মানুষও বেকার না থাকে, হালাল ভাবে ঘরে বসে ইনকাম করতে পারে এবং কিছু মানুষ যেন সহজেই সরকারি চাকরি পেতে পারে, এটা নিয়ে কাজ করছি। কাজ করছি একটা বড় অংশ যারা দেশের বাইরে যেতে চায়, স্টুডেন্ট ভিসায় যেতে চায়, যেতে চায় ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যেতে চায়। একটা অংশ আমাকে বলে, স্যার যাদের যোগ্যতা আছে তারা স্টুডেন্ট ভিসায় যেতে পারে, যাদের যোগ্যতা নাই তারা কি ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারে কিনা, সেই সুযোগটাও আছে। এবং দীর্ঘদিন কাজ করছি, একটা বিশেষ মোটো নিয়ে কাজ করি এবং তা হচ্ছে, যদিও নামটা ATM, ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন। যারা এবার পাশ করেছেন SSC, HSC, দাখিল আলিম এবং যারা পাশ করেছেন ডিপ্লোমা অথবা অনার্স পাশ করেছেন অথবা চাকরি করছেন, তারা অনেকে চায়, স্যার আমরা IELTS করে কি করতে পারি, আমরা ইংলিশ থেকে কি করতে পারি, আমরা কি আসলে দেশে কিছু করতে পারি কিনা অথবা দেশের বাইরে যেতে পারি কিনা, বৈধভাবে কিভাবে করতে পারি, অল্প খরচের মধ্যে যেতে পারি কিভাবে, স্কলারশিপ নিয়ে যেতে পারি কিভাবে, হ্যাঁ বিনা পয়সায় পড়তে পারি কিভাবে। অনেকে আমাকে এটাও বলে, কিভাবে হাজবেন্ড বা ওয়াইফ একজনের যোগ্যতা দিয়ে সবাই যেতে পারে অথবা বাচ্চা সহ যেতে পারে কিভাবে, হ্যাঁ একটা একটা পরিবর্তন দরকার, এটা কিভাবে করা যায়। সবকিছু মিলে আজকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় আপনাদের GPA লিখবেন, কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, রেজাল্ট কেমন ছিল, আর উদ্দেশ্য কি, আপনারা দেশে থাকতে চাচ্ছেন না বিদেশে যেতে চাচ্ছেন, ইংলিশ শিখে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে কত বয়স পর্যন্ত যাওয়া যায়, তো আপনারা এই জাতীয় প্রশ্ন করার আগে একটু নিজেদের ডিটেলসটা লিখুন, আমি আশা করি তাহলে সহজে এবং স্পেসিফিক অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন করার আগে আমার দর্শকদের বলতে চাই, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনি কিন্তু অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইল পেজ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। স্যার আমার প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আজকের আলী হোসেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কি আমি IELTS করতে পারবো নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে?
1: আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়েছে, তুমি তো আর লেখাপড়া করনি, বাট বয়সটা এখন কত বয়স? যদি বয়সটা মোটামুটি হয় যেমন 30-35 আশেপাশে হয় তাহলে অনেকগুলো সুযোগ এখনো আছে। এমনকি আরো একটু বলে রাখি, অনেক সময় আমাকে বলে, স্যার লেখাপড়া হয়নি তাই বলে কি স্বপ্ন পূরণ করবো না, লেখাপড়া ভালো করতে পারিনি তাই বলে কি বাকি জীবনটা এভাবে চলবে, আমাদের কি কিছু নাই? হ্যাঁ, যারা লেখাপড়া করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা তো আমেরিকাতে, কানাডাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যাদের নাই তারাও কি যেতে পারে? যেমন সেই আলী হোসেন মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করেছে, বাট তারও তো ইচ্ছা করে যে বড় কিছু হওয়ার, তারও তো ইচ্ছা করে তার পরিবর্তন একটা আনার, তার ইচ্ছে করে যে ইউরোপের মতো জায়গায় কয়েক লক্ষ টাকা হালাল ইনকাম করার। আজকে গুড নিউজ দিচ্ছি, আলী হোসেনের মতো যারা আছে, যারা তেমন লেখাপড়া করেনি, তাদেরকে একটু ইংলিশ শিখতে হবে, IELTS লাগবে না, বাট তাদেরও সুযোগ আছে বিভিন্ন দেশে, ইউরোপের বেশ কিছু দেশে, যেমন এখন সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা দিচ্ছে, IELTS তো 5 পেলে, জাস্ট 5.5 বা 5 পেলে স্টুডেন্ট ভিসা হচ্ছে, ইন্টারমিডিয়েট পাশ হলে অথবা আলিম পাশ হলে অথবা অনার্স পাশ হলে অথবা ফাজিল পাস হলে, মাদ্রাসা থেকে হচ্ছে আবার এদিকে জেনারেল লাইন থেকে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানে যে অন্য দেশে যাওয়া যায়, বাট অনেকেই জানে না মাত্র IELTS 5 পেলে যাওয়া যায়, এটা আসলে অথবা ডিগ্রি পাস বা অনার্স পাস হলে, এবং এটা অনেকে জানে না মাদ্রাসা থেকে যাও। আজকে তার সাথে যোগ করে দেব, আমি খুব কমই বলতে পেরেছি এত বড় গুড নিউজ, এবং সেটা হচ্ছে ইউরোপের সাইপ্রাসের মতো দেশে, যেটা আপকামিং সেনজেন একটা কান্ট্রি, এবং সেখানে এখন স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এবং সেই সংখ্যা আমি বলবো সেটার সম্ভাবনা মোর দ্যান 90%। অর্থাৎ যাদের লেখাপড়া তেমন নয় আলী হোসেনের মতো, তারাও এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমরা এখানে গড়ে তুলছি, তাদেরকে জাস্ট স্পোকেন আর রাইটিং শেখাচ্ছি, জাস্ট যারা কিচ্ছু পারে না জিরো থেকে শুরু করছি, লেখাপড়ার যোগ্যতা ওখানে লেখা নেই, এখানে ইউরোপে যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক নিয়ে, কাজের ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ এই সুযোগ তো আছে কিছুদিন। আমি বলেছি আমার জীবনে কখনো কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখাইনি, যতটুকু স্বপ্ন দেখাই ততটুকু সত্য স্বপ্ন দেখাই ততটুকুই। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এত টাকা নাই ইউরোপে যাব ওয়ার্ক পারমিট ভিসায় বা কাজের ভিসায় যাব, সে টাকা নাই, তাহলে আমার জন্য কি অন্য কোনো স্বপ্ন পূরণের সুযোগ আছে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এশিয়াতে কিছু কিছু ওয়ার্কের সুযোগ আছে, কাজের ভিসার সুযোগ আছে, যেমন এখন এই মুহূর্তে এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ লাওসে কাজের ভিসা হচ্ছে অল্প টাকায়, খুবই সামান্য টাকায়। অর্থাৎ যেটা হলো ইউরোপে যেতে যত লাগে তার তিন ভাগ বা চার ভাগের এক ভাগ, তার চার ভাগের এক ভাগ খরচ অল্প খরচে যাওয়া যাচ্ছে এশিয়ার একটু উন্নত দেশ, এবং সেখানে লাওসে ভিয়েতনামের পাশে, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কোনো বয়স উল্লেখ করা নাই কত বয়স যাওয়া যাবে, অর্থাৎ যে কোনো বয়সে যাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো একটা ইনকাম, হালাল ইনকাম, অর্থাৎ হালাল ইনকাম করতে পারছে, ভালো ইনকাম করতে পারছে, অল্প টাকায় যেতে পারছে, স্বপ্ন পূরণ করতে পারছে, সবকিছু মিলে। অনেকে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন সুখবরগুলো, স্টুডেন্ট ভিসা বললেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার সেটা বললেন, এবং সেই সঙ্গে সঙ্গে কাজের ভিসার কথা বললেন, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ঢাকা এফএম তো আমাদেরকে সুযোগ দিবে না, সময় দেয় না। হ্যাঁ, প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো তার হয়ে গেল বা শেয়ার করা হলো, কিন্তু কাজটা কি করবে? কাজটার জন্য আমার একটা টিম আছে এটিএমস এ, একটা বড় টিম, একটা অংশ তারা ইংলিশ শেখাচ্ছে, টিচাররা আইএলস করাচ্ছে, যারা কিচ্ছু পারে না তারা জিরো থেকে শুরু করছে, আরেকটা অংশ তারা ভিসার কাজ করছে, ভিসা টিম, তারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কের জন্য কাজ করছে, সাহায্য করছে তাদেরকে, এবং তাদেরকে কনসালটেন্সি দিয়ে হেল্প করছে যাতে তারা প্রতারিত না হয়। একটা জায়গা তো পাওয়া গেল যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক কোটি টাকা রাখলে কেউ নিবে না, কয়েক বস্তা টাকা রাখলে কেউ ধরবে না, ছুবে না, এরকম একটা জায়গা। আপন ভাই বোন অনেক সময় বিক্রি করে, কিন্তু এটিএম সে এটা কখন সম্ভব? আমি যাদের বেঁচে আছে সম্ভব নয়। চাল তা আমার ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আপনাকে, আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আমার সাথে আছে প্রায় দীর্ঘ বলবো যে প্রায় দুই যুগের কাছাকাছি হলো আমার সাথে আছে এই নাম্বারটা, প্রায় দুই যুগ। তো আমার সেই ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। বলছে ব্যক্তিগত নাম্বার, আমাকে অনেকে এটিএম স্যার পরে অথবা মানুষ গড়া কারিগর করে। আমার নাম্বারটা বলছি, এটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনারা কল না করে বেশিরভাগ ভালো হবে SMS করলে, অর্থাৎ মেসেজ করলে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আমার অবসর সময়ে এটা অ্যান্সার করার চেষ্টা করি। যেগুলো আমি পারি না সেগুলো আমার কলিগদেরকে দিয়ে দিই, তারা আমার সহকর্মী, তারা আপনাকে রেসপন্স করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ, অর্থাৎ আজকে হোক আর কালকে হোক ইনশাল্লাহ করবে, অথবা আজকে সকালে হোক আর বিকালে হোক এর মধ্যে করবে ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিচ্ছি ব্যক্তিগত নাম্বার আবারও, যেটা হোয়াটসঅ্যাপ বললাম, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আর একটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার ইউটিউবে যে দেখবেন প্রায় 400 ভিডিও আছে আমার, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, যতজন এই 400 ভিডিও পুরোটা দেখবেন ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে, ততজনের। এবং আমি বলবো যদি কেউ বিদেশে যেতে চান অথবা বিদেশে করতে চান, এই ভিডিওগুলো দেখার আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না বা আপনার ক্যারিয়ার নিয়ে যাত্রা শুরু করবেন না, আগে দেখুন তথ্যগুলো জানুন তারপর আপনি করুন। একটা কথা বলতে হচ্ছে, ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, আপনার সবার জন্য, আই এম মেকিং অ্যাওয়ার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, যেটা খুবই দুঃখজনক। আমার ভিডিও এটিএম স্যারের ভিডিও এটিএম পেজে আছে, কোথাও হচ্ছে এটিএম স্যার পেজে আছে, অথবা ইউটিউবে আছে এটিএম স্যার ইউটিউবে চ্যানেল, এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কেউ কেউ AI দিয়ে আমার ভিডিওকে অন্য কণ্ঠ অন্য কোনো মেসেজ দিয়ে তারা আপনাদেরকে প্রতারিত করছে, কেউ কেউ আমাদের কাছে তথ্য কিছু এসেছে এবং আমাকে দেখিয়েছে, কিছু মেসেঞ্জারে দেখিয়েছে। এই জন্য বলবো কষ্ট করে হলে একবার দেখা করুন, সরাসরি দেখা করুন। আর আমি যে নাম্বারটা বললাম মুখে বললাম, এই জন্য মুখে এই জন্য বললাম, কারণ আপনি জানেন ভিডিওর সাথে অনেকে কিন্তু দিতে পারে নাম্বার, মুখে যেটা বললাম সেটাকে কেউ কিছু বিক্রি করতে পারবে না, কারণ হচ্ছে এটা আমার কণ্ঠ। আপনারা দেখবেন যারা এআই নিয়ে কাজ করছে, এআই তে আমার ভিডিও গুলোকে তাদের কণ্ঠ দিয়ে বা আমার কণ্ঠের সাথে মিলাই করার চেষ্টা করছে, দেখবেন যে মিলছে না, কণ্ঠ মিলছে না। হ্যাঁ, ভিডিও ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, কিন্তু কণ্ঠ মিলছে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো কষ্ট করে হলো আসেন। যদি গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার বাড়ি কোথায় হতে পারে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, হতে পারে আপনার বাড়ি রংপুর বা দিনাজপুর বা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ময়মনসিংহ হতে পারে, যেখানে হোক না কেন, যেখানে হোক, বাংলাদেশে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসতে 8-10 ঘন্টার বেশি তো লাগার কথা, যেখান থেকে হোক, অর্থাৎ একটা দিন ব্যাকবেলা, তাতে কষ্ট করে চলে আসুন। প্রয়োজনে দুটো মুরগি বা দুটো হাঁস বিক্রি করে আসুন, তাও আসুন, তাও জেনে নিন, তার বুঝে নিন, তারপরে আপনারা কাউকে টাকা পয়সা দেন। কিন্তু আগে আপনার টাকা পয়সা দিচ্ছেন কেন ওদেরকে? আপনার টাকা পয়সা দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা কেন আপনাকে দিবেন? এত তো লাগে না, আমরা তো বিনা পয়সায় ভিসা প্রসেস করছি, ভিসা না হলে কিছুই নিচ্ছে, ভিসা হলে কিছু, না হলে কিছু না। তো সুতরাং এই সুযোগটা আপনার কাজে লাগান। আর এই যে আমি বললাম, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য পুরো অ্যাড্রেসটা দিতে পারছি না, বাট এটুকু বলে দিচ্ছি ঢাকার মালিবাগে এটিএম যা সততার সাথে পরিচালিত। তোমার যে নাম্বারটা বললাম, এই নাম্বারে কথা না বলে বা এই নাম্বারের সাথে যুক্ত আমার সহকর্মী যারা আছে তারা আপনার কল ব্যাক করা পর্যন্ত এবং আমার সাথে এখানে আসা পর্যন্ত আপনারা কোনো এই ধরনের লেনদেন করবেন না, আশা করি বুঝতে পারছেন। তবে যারা অনলাইনে কোর্স করছেন তাদেরকে দেখবেন যে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে মিলিয়ে নেবেন, তখন আপনারা অবশ্যই করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
2: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন
1: কোন ব্যাকগ্রাউন্ড কিন্তু শুনি নাই, কি পাস তা কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে কি যেতে, দেশের বাইরে যেতে চাই। যেতে চাই কি যোগ্যতা, কোনটা দিয়ে যাবেন, আপনি কি স্টুডেন্ট ভিসা যাবেন নাকি ওয়ার্ক পারমিট ভিসা যাবেন? আপনার যোগ্যতা দেখবো জানতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা কেমন তা জানতে হবে, আপনি ম্যারিড কিনা আনম্যারিড কিনা, অথবা আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা, সবই জানতে হবে। তো মানে হওয়ার পরে আমি তো কখনো মিথ্যা সম্ভব দেখাই না, আপনি তথ্য না দিলে আমি কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, আপনি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমি বলবো, আবার বলছি, যারা তথ্য দিচ্ছেন কিন্তু জাস্ট স্পেসিফিক তথ্য দিচ্ছেন না, আপনার ডেটা দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু ভুল করতে পারে। আমি সেই ভুলটা করতে চাই না, আমি কিন্তু আপনার ক্যারিয়ারের ডাক্তার, আপনি আমি আপনার যে গড়ার জন্য কারিগর, তো আমি সেই ক্ষেত্রে কেমন করে আপনাকে বলি যে আপনি যেতে পারবেন? আরেকটা কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাতেও কিছু বয়স উল্লেখ থাকে, সার্টেন বয়সের পরে অনেক জায়গায় নেয় না, তো সেটাও তো আপনি উল্লেখ করেন, যেতে চান। আমি তো কখনোই কাউকে মিথ্যা স্বপ্ন দেখে না, আমি তো বললাম গত 23 বছর মানুষের স্বপ্ন পূর্ণ কাজ করছি, 23টা বছরে তো আমাকে কেউ কখনো প্রলুব্ধ করেও লোভ দেখিয়েও আমাকে তো কিনতে পারেনি। আমি তো বলেছি যে আমাকে 100 কোটি 1000 কোটি কোটি কোটি টাকা আমাকে কেনা যাবে না, লক্ষ কোটি টাকা আমাকে কেনা যাবে না, অর্থাৎ যেটা হারাম সেটা থেকে আমি যাব না, কখনো যাইনি। যদি কখনো কেউ মনে করেন কারো দ্বারা এটিএম সে কারো দ্বারা ক্ষতি হয়েছে বা আপনার যা প্রাপ্য সেটা আপনি পাননি, বা আপনি মনে করছেন আপনার থেকে কেউ নিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে, সেদিন মনে করবো যে বেঁচে নাই, বেঁচে থাকলে তো হবে না ইনশাল্লাহ। এটিএম যতদিন আছে, আমি যতদিন বেঁচে আছি, ওইটার সুযোগ নাই। গত 23 বছরে একটা ঘটনা ঘটেনি, বাকি জীবনে ইনশাল্লাহ ঘটবে না। আমার ঠিকানা, আমার পরিচয়, আমার পূর্ব পরিচয়, যেটা আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঠিকানা, সব যেখানে দেওয়া, পাসপোর্ট যেখানে দেওয়া, এনআইডি যেখানে দেওয়া, সেই নাম্বারটি আপনাকে দিচ্ছি, আমি এই সৎসাহ আছে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা আমার সিগনেচার নাম্বার বা আমার যে নাম্বারটা মূল নাম্বার সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনার প্রত্যেকে রিসেভ করে রাখুন। এই নাম্বারটা শুধু নাম্বার না, এটা জীবন পরিবর্তন, এটা একটা পরিবারের আহার, এটা একটা পরিবারের দারিদ্রতা থেকে সামনের দিকে আগানো, সেই নাম্বারটা দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, যেহেতু আমাকে এটিএম স্যার বলে, এই নামেই দেখবেন যে পেজ আছে, এই নামেই দেখবেন যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটিএম স্যার, একটু সাবস্ক্রাইব করে রাখুন। 01712 81 তিরানব্বই, আবার বলছে 01712 80 81 93, এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে বেশি ভালো হয়। আমি একটু বলে রাখি একটা হাদিস এবং কোরআনের কিছু ইঙ্গিত আছে এরকম, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পুরো পৃথিবীকে জমিনকে আল্লাহ দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন। আবার বলি, এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা দিনদার জন্য দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা সৎ, যারা আল্লাহর কথাগুলো মেনে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার মতো চলছেন, তাদের জন্য পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন আল্লাহ, পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন দুনিয়া। অর্থাৎ এটা অনেকে মনে করে যে না না, তাহলে যারা ঠিক মতো চলছে না, নামাজ কালাম পড়ছে না, যারা আল্লাহর কথা শুনছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলছে না, তাদের কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ আছে। দেখবেন যে তারা একসময় তারা হতাশ থাকে, শান্তিতে নেই, আর পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন শুধুমাত্র এই দিনদার ব্যক্তিদের জন্য। তাদের যতটুকু আছে তাতেই তারা পুরো পৃথিবী এনজয় করে, তারা সুখী আদায় করে। তো আমি যেন বলবো যে যেখান থেকে আছেন, ওই যে একটা কথা মাথায় রাখবেন, সে বিদেশে যাক, দেশে থাকুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, সততা এমন একটা জিনিস, অনেস্টি নেভার ডাইজ, সততার কোনোদিন মৃত্যু হয় না। স্বাভাবিক কষ্ট হতে পারে, বাট সততার কোনোদিন মৃত্যু হয় না। আই হোপ ইট গট মাই পয়েন্ট।
2: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন শিবু বেগম, তিনি লিখেছেন, স্যার আমি পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি আইটিএস করে বিদেশে যেতে পারবো ভালো কোনো দেশে? তিনি আসলে
1: বিস্তারিত লেখেন না, তারপরে তো কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা বলছেন,
2: জি
1: তাই না? তোমাদের শুভকামনা, কম্পিউটার সায়েন্স পড়ছো কিন্তু একটু আগে আমাকে জানাতে বা একটু আগে আমার সাথে দেখা করতে। এই কম্পিউটার সায়েন্সে যারা পৃথিবীতে একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে বা প্রথম এক দুইয়ের মধ্যে কে আছে, আইটিতে কারা ভালো? আপনি অবাক হয়ে যাবেন, চায়নাতে বিনা পয়সায় পড়ার সুযোগ, বিশ্বমানের এডুকেশন, আইটি নিয়ে পড়ার সুযোগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এবং সেখানে এখন এআই এর যে চর্চা চলছে সেটা আমাদের দেশে এখন হয়নি, ওখানে এআই এর একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপ্লিকেশন চলছে, তো সেখানে তুমি পড়তে পারো। তুমি এখানে কোথায় পড়ছো জানি না, বাট তোমার যদি সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় পড়ো, আমার দেশের কোথাও নিষেধ করা নাই, তুমি যেতে পারবে না, বরং তুমি ওখান থেকে পড়ে এইটা আমাদের দেশে অ্যাপ্লাই করো, দেশ উপকৃত হবে ইনশাল্লাহ, ভালো জায়গা থেকে পড়ো। তুমি তো জানতেই না পৃথিবীর মানে সবচেয়ে আইটিতে যারা ভালো একেবারে মানে প্রথম এক দুইয়ের মধ্যে, যদি আমেরিকা বলো, চায়না বলো, এর চেয়ে বেশি আর কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে? সেখানে তুমি পড়তে পারছো, চায়নাতে তুমি একদম ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারো, লেখাপড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, তুমি সাথে আরো কিছু স্টাইপেন্ড পেতে পারো, সবকিছু মেরে তোমার জন্য একটা বড় সুযোগ ছিল। এটা তো অনেকেই জানে না, আর তা আরো অবাক হবেন যে কম মানে জিপিএ নিয়ে, 2.5 জিপিএ নিয়ে চায়নাতে স্কলারশিপ পড়তে পারছে, তা স্কলারশিপ যেতে পারছে, তা আবার ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। এবং ওরা যেটা চায়, ওরা যেটা পড়ায়, দেখবেন যেটা প্রয়োজন সেটা তারা পড়ায় না, যেটা শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা পড়ায় না তারা, অর্থাৎ ওখান থেকে পড়লে সে কিছু করতে পারবে জীবনে ইনশাল্লাহ। এই সুযোগটা আছে, অর্থাৎ কয়জন জানতেন বা আজকে যারা আছেন গার্ডিয়ান অনেকে জানি না, বলে স্যার টাকা পয়সা লাগবে, কত লাগবে? আর টাকা পয়সা ছাড়াও তো যাওয়া যায়, সামান্য কিছু খরচ, বিমান ভাড়ার সাথে আরো অল্প কিছু খরচ। একটা ছেলে বা মেয়ের জীবন যদি 2-2.5 লাখ টাকাতে গড়ে দিতে পারে, একটা উন্নত দেশে যেতে পারে, পড়তে পারে, ওখানে কিছু ইনকাম করতে পারে, ওর সাথে ওখানে নিজেকে গড়ে তুলতে পারে, সংসারের অভাব দূর করতে পারে, মাত্র 2-2.5 লাখ টাকা দিয়ে, এটা আমরা কয়জন জানি? আমরা হতাশ করছি, এরপরে জীবনে একবার আসেন, দেখা করুন, জানুন, আপনি কেন হতাশ হচ্ছেন? এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন মনে হয় এবার মিষ্টির দোকানগুলোতে খা খা করেছিল এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টে আমি দেখেছি যে খা খা করেছিল, কে মিষ্টি কিনতে যাবে? ছেলের রেজাল্ট হয়েছে, মেয়ের রেজাল্ট হয়েছে, ভালো হয়নি, আশা করেছিল জিপিএ 5 পাইনি, আশা করেছিল 4+ পেয়েছে, 3 নিচে, আশা করেছিল ভালো রেজাল্ট করবে, দেখেছে পা ফেল করেছে, এরকম অনেক হয়েছে এবার। এই জন্য মিষ্টির দোকানে খা খা ছিল, অনেকটি ফেরার মতো ছিল, অন্য সময় ছিল উপচে পড়া ভিড়, এবার কিনতে যায় নাই,
3: খুব কম, কেন আসাধারণ রেজাল্ট পায়নি। যে জিপিএ ফাইভ চেয়েছিল, গোল্ডেন চেয়েছিল, সে হয়তো নর্মাল একটা পেয়েছে, অর্থাৎ তার আসার মতো হয়নি। তো এইরকম সময় আমি একটা গুড নিউজ দিচ্ছি যারা ফেল করেছে তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে একটু তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেল পড়া যায়, ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, ঢাকার চেয়ে অনেক কম। সেখানে তারা ফেল করে নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তাও উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই 3 বছরের পরে জাস্ট 2 বছর যদি যোগ করে তাহলে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবার আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হতাশ করছি, একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না। আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, ওই যে বললাম যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে এক সময়, যারা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতো তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সে পড়ে যাওয়া বা ইন্টারে পড়ে যাওয়া হতো, তাই তো? এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি ওই জন্য বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েট পরে আমাদের সময় তখন ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা উনি একজন ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার। বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই। তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারি পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে বিবিএস করতে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম আর অন্যগুলো কোচিং করলাম শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়ে কানাকাটি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটার জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছিলাম দুজনেই। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতেন, পাহাড় দিতেন যে না কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কান্দলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বনা বাক্য বললেন, এমনই একটা কথা বললেন, দেখো তুমি এটাতে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই নিশ্চয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে বিএসসি করবে অথবা সে কি করবে এমবিবিএস করবে। তা আমি আমার ভাবতেছিলাম যে কি আসলে হতে পারে, এমবিবিএস এর চাইতে ভালো আর কি হতে পারে, আমার তো মাথায় ধরে না। আমার আম্মা তো বললেন তোমার জানা আর ভালো কিছু আছে। ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরেই আমার কাছে কিছু ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, আইটি নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে আইটিতে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। এমবিবিএস তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু সিএসসি তে চান্স পাওয়া খুব অল্প কয়েকজন, মাত্র 30টার মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে ফ্যাকাল্টিতে। এমবিবিএস কত হাজার হাজার চান্স পাবে, কয়েক হাজার, এখন তো 5,000-এর মতো। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জনের মধ্যে যে সুযোগ আছে সেটা আমি তো ফেললাম দেশের বাইরে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন, ওটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন আমি বলবো এটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি, পড়াশোনায় ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলেও তুমি ইউরোপে যাবে ইনশাল্লাহ, আইএলটিএস করেও যেতে পারবে ইনশাল্লাহ, আইএলটিএস ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখন নাম্বারটা আবার নেন, ভুলে হয়তো গেছেন, পুরো নাম তো এটিএম মাহমুদ, মাস আমাকে এটিএম স্যার বলে, মা মানুষ গড়ার কারিগর বলে। দীর্ঘ 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি, কোনোদিন সত্য ছাড়া মিথ্যে স্বপ্ন দেখায়নি, কোনোদিন আমাকে কে কিনতে পারেনি। বলেছিলাম যে এটিএম এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাল্লাহ ধরবে না, ছুবে না, সেই প্রতিষ্ঠান করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712-80-81-93। আপনারা আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712-80-81-93। আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন সেখানে আপনার একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানা, বিবাহ না করলে সেটাও জানা। আর একটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসের 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখবো তাদের ইনশাল্লাহ।
2: অনেক ধন্যবাদ স্যার। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণ কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিব আপনার কাছে, আপনি অলরেডি এটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন তিনি হচ্ছেন বলেছেন যে স্যার আমি নবম শ্রেণীতে পড়ি, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা এই বিষয়ে। এবং আরো একটা প্রশ্ন আমি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে আইফাল ইব্রাহিমের, তিনি লিখেছেন আমি 1994 সালে HSC সৌদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
3: আচ্ছা প্রথমে যিনি 9-এ পড়ছেন তার কথা একটু বলে রাখি, তুমি ক্লাস 9-এ পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে শত্রু, মানুষের শত্রু কে, এটা কে বলতে পারবেন? সিফাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
2: ইচ্ছা শক্তি,
3: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রু কে? শত্রু, স্বীকৃত শত্রু, এখন কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টারই কি মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনার অবাক হয়ে যাবেন এই সমস্ত চ্যাপ্টার, যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টারে এসে এইটা হলে আর কোনো কিছু তার দরকার নাই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে তাহলে সে দ্বিতীয়, তৃতীয়, 100, 10, 200 বা 1 লক্ষ যে তার অস্ত্র আছে সে কোনোটা কাজে লাগে না, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজে শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে, অর্থাৎ যাকে হতাশ করা যায়। আপনি দেখবেন এক কয়েকজন আগে আমার কাছে, আমার কাছে প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাল্লাহ আবার জয়েন করবো, তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশা এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। আমি তোমার কাছে আজকে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম, এক ওয়াক্ত কাজা হতো না। আমি তোমার কাছে গতকালকে ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম। আমি তার আগের দিন ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম, এক ওয়াক্ত জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম। আমি তো সপ্তাহ আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়ব। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, সে একসময় মানে দিনে দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটাই দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন এক ওয়াক্ত পড়বে। এবং তারপর কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করে দিয়েছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুদের প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘেরা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তানের ঘরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ফজর দিয়ে দিন শুরু করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাক আছেন সেই পোশাকেই নামাজ পড়বে। আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতেই নামাজ হবে ইনশা। আপনি শার্ট প্যান্ট পরেছেন, তাতেই নামাজ হবে। আপনি শুট টাই পরেছেন, তাতেই নামাজ হবে ইনশা। যে অবস্থা যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশা। পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হতাশাকে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে দিন শুরু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে, স্যার আমি তো আমি আল্লাহকে চাই এতবার বলি, কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু। আমি কেন হবে? তার ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন, তখন ঘুমাই আছো। আল্লাহ যখন রিজিক বন্টন করছো, তুমি তখন ঘুমাই আছো। ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে, তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর জন্য না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে। দিন শুরু করো, দিন শুরু করার আগে অবশ্য থেকে পরিহার করো। ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আর যে নাইনে পড়ছো, তোমাকে এখন বলবো, এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কেউ জানেন, যদি এটিএম থেকে যদি কেউ আইএলটিএস করে, যদি সে দুর্বল থাকে, সে জিরো থেকে শুরু করবে, আর মোটামুটি লিখতে পড়তে পারে, সে লেভেল 1-2 করবে। লেভেল 1-2 করলো, আইএলটিএস করলো, আইএলটিএস এ যতজন 7 পাবে এটিএমস থেকে আইএলটিএস করে, ততজনকে আমি চাকরি দিব ইনশাআল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13টা স্টেটের সাথে কাজ করছে, 13টা রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার। সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা B2B হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএমস এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএমস থেকে আইএলটিএস করে, যতজন 7 পাবে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দ্য রেস, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বললাম, যদি 7.5 পাই, তাহলে আমি এটিএমস এ চাকরি করতাম, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাল্লাহ। তা তুমি কেন বেকার থাকবে? তোমার বেকারত্বকে জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আর একটা কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএমস থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে, ঘরে বসে একটা ছেলে ক্লাস 7-8 পাস করা, বা কোনো মতো ইন্টার পাস করেছে, বা কিছু পাস করেনি, স্কুলে যায়নি, সেও ইনশাল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসাথে খুঁজে পেতে হারিকেনদের খোঁজা লাগবে, ট্রাস্ট লাইনদের খোঁজা লাগবে, যদি আমার কাছে কেউ মেনে চলে। কথা বললাম, আপনি হয়তো বিশ্বাস করছেন যাই না, যদি কেউ মেনে চলে একটা টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে দেশে কোন বেকার আছে কিনা, ইনশাল্লাহ সেদিন আসবে।
2: থ্যাংক ইউ স্যার। আমাদের যে পরবর্তী প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমাদের একজন বন্ধু, তার বয়স হচ্ছে 43 শেষ হলো, তো তিনি 1994 সালে এই চিঠি দিয়েছেন এবং সৌদিতে ছিলেন, তো এখন
3: সৌদিতে ছিলেন
2: কিছু করা যায় কিনা
3: ওনারটা ভুলে গেছিলাম আমি, একটু বলে রাখি, বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না?
2: জি,
3: আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন, 40, বুঝছেন? অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয়তো 40 এর পর থেকে, 40 এর আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে, দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40 এর আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমি করেছেন আমাকে, আমি মানে 30 আগেই আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28 বা 29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের তাও প্রধান কর্মকর্তা পদ, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে, 40 এর মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়স পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। যেমন দেখবেন যারা বড় পদে যাচ্ছে তখন 40 এর পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40 এর পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখবেন 40 এর পরে হয়, ঠিক আছে? এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায় থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে, টেরিটরি সেলস থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে বা একদম বড় প্রতিষ্ঠানে ওই জিএম পর্যন্ত দেখবেন যে 40 আগে হচ্ছে তার। ওনার বয়স 43, এখন ওদের বলতে পারেন যে শ্রতিগর্ভ ছিলাম, আসছি কিন্তু বাড়িতে টাকা পয়সা যাচ্ছিল সব শেষ হয়ে গেছে। মাথায় রাখবেন আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প করেছিলাম, বাস পাখি আমি সংক্ষেপে একটু বলছি, বাস পাখি তার জীবনের কিন্তু 40 এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়, তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ থাবা, যেটা দিয়ে সে শিকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40 এর আগে একটু ইয়ে হতে থাকে, 35 এর পর নষ্ট হয়, 40 অকেজে হয়ে যায়। 40 এর পরে তার একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যেয়ে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারবে না, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালক গুলো আগে সে কি করে, সব পালক গুলো সে খুলে ফেলে যে সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায়, সে কিন্তু ছোট কাজ করতে পারে, ভেঙে যায়, সেই ছোটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে ঠুকরে ঠুকরে। এবং তারপরে সে মাত্র 5 থেকে 6 মাস পরে, তখন সে এই সময়টা তার জীবনে একটা খুব কষ্ট হয়ে যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাস পাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সেই লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টি পানিতে যা পায় সে পানিতে খায়, এইভাবে পরে তার কোনো মতো জীবনটা পালন করে। এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35 থেকে 40 বছর নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে একটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পরে অনেকে মারা যায় যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে, 6 মাসের বা 5 মাসের, তার আবার পরবর্তী 40 বছর বেঁচে থাকে। এই জন্য বলবো আপনার 43 বছর বয়স, আপনি কি জানেন আপনি 34 বছর ছিলেন, ঠিক আছে, কিন্তু ওখানে টাকা পয়সা নাই বলবে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে, আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে তারা, কত রোদের মধ্যে আমি দেখি যে একটা পলিথিনের একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখি যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা হ্যাঁ ওই বোতলগুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা, তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়িয়ে আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি মক্কা থেকে, দেখি দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে আমাদের দেশের ছেলে ভাই বোন ভাইরা। তাদেরকে জিজ্ঞেস করলাম কত পায়, একজন বলল যে তার বাড়ি চাঁদপুরে, এবার সে ওখানে পায় হলো 400 রিয়াল পায়। হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকা প্রায় 1200 টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে, স্যার কি করব, এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই, আমি এইটার জন্য কত খরচ করে আসছেন? তখন যখন বললো যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে, তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন। আপনি যেখানে আছেন যেটুকু টাইম আছেন কয়েক বছর, এই বছর এতদিনে তো আপনার ই হবে না, টাকা উঠবে না। কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই, 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন? তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছে, আসলে বুঝিনি। এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনাদের উচিত হচ্ছে ইউরোপে যাওয়া, সুযোগ আছে আপনার। এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় যাওয়া যাচ্ছে, এবার সেখানে ভালো বেতন চাকরি। সৌদি আরবে যা ইনকাম করছে এক মাসে তার কত গুণ, 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম 12,000 টাকা, 12,000কে 5 গুণ করলে কত হয়, প্রায় 60,000-70,000-80,000 টাকা ইনকাম করা শুরু করছে, অল্প টাকা যেতে পারছে, এটা অনেক কিছু জানে না। এছাড়া বললো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না, আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান, আপনার পরিবার, ভাই বোন অনেকে, তাই সুযোগ তো আছে। একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করার কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে তো নিবে না, তো ইনশাল্লাহ আপনার টাকা হারানো তো হয় নাই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে, তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তার টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে, এর মাঝখানে একটুকু সততা তো আছে। তাই এটিএমস আমি বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে, উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে আমি এটিএমস এর সাথে একদিন দেখা করব। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, স্যার তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল, আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে, এতদিন ভাবছি যে একদিন যাবো, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে, উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে আমি এটিএমস এর সাথে একদিন দেখা করব। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, স্যার তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল, আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে, এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএমস এর কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ হোক,

0: খুশি ইনকাম করতে পারতো, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না, 14 বছর অনেক কিছু হতো, মানে হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি, ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল ইউর প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়ার, ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়ার। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হাত পা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করো না।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন করতে হয়তো আজকে সম্ভব হবে না। তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন, এম এ আজাদ তালুকদার লিখেছিলেন, আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্ভিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার কাজের ভিসা করে দিতে পারবেন কিনা জানাবেন। এবং আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে স্যার পড়তে দিতে চাই, যেহেতু একেবারে শেষের দিকে আমরা, এটা লিখেছিলেন আমাদের মিকাইল, এমবি মিকাইল, তিনি হচ্ছেন লিখেছেন, স্যার আমার বয়স 43 বছর 6 মাস, আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দুজনেই, মোটামুটি সিনিয়র, তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে, বা হ্যাঁ বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে, অনার্স হতে পারে, বিএসএস পারে, হ্যাঁ বিএসএস, তো তাতে তোর সুযোগ আছে। আমি জাস্ট একটু দেখাই, যদি অনার্স হয় তাহলে কি কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই। আমি দেখার চেষ্টা করছি, এই মাস তো গত মাসে একটু বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমসের মাধ্যমে আলহামদুলিল্লাহ, হালাল ভাবে বৈধ ভাবে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা,
1: জি
0: একটা হচ্ছে রাবেয়া সরকার একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস, এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে, উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে ডেনমার্কে। আচ্ছা এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন, স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি একা যাবো না। আমি কেন বলছি, আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই, এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজব্যান্ড যেতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই, এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব, একজনের যোগ্যতা আমার যোগ্যতা, মানে ওনার হাজব্যান্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এটা তার প্রশ্ন ছিল। তাই বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইএলটিএস করেন, আইএলটিএস করেন এটিএমসে, আপনি জানেন মনে হয় এটিএমসে যারা আইএলটিএস করে তাদের জন্য যদি একবার কখনো আইএলটিএস স্কোরটা না আসে, মানে 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার করেছে কোর্স, দুইবার করেছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে, একই খরচে অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে। আচ্ছা গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে, আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7+ পেয়েছে, এত বেশি এত ভালো রেজাল্ট বাংলাদেশে কোথাও করেছে কিনা জানি না, এটিএমস যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্র মহিলা উনি করলেন, সম্ভবত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএস এ 6.5 পেতে, তারপরে আমার কাছে বললেন স্যার 6.5 তো চলে আসলো এটিএমস এ করে, এখন আমি কিভাবে যেতে পারি, তখন তার ভিসাটা প্রসেস করলো আমরা তার পরিবার সহ, আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা ডেনমার্কের ভিসা, তার সাথে গেলেন হচ্ছে এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের, এবার তার ছোট মেয়ে দেখাচ্ছে, তার ভিসা হলো একই সাথে, দেখেন এটা আর তার ভিসা, তার হলো তার হাজব্যান্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের, এখান থেকে করলাম আইএলস করলাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এই করলো সবকিছু করে ভিসা নিয়ে 4 জনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে, আলহামদুলিল্লাহ। শুধু স্বপ্ন দেখায় না, বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ,

0: জি, আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপের সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে। আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে তাদের জন্য তারা নিষেধ করেছিল, দিই নাই। তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএমসের তরফ থেকে যেগুলো করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য। এবার এখন আর একটা গুড নিউজ দিচ্ছে, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98 থেকে 99% প্রায় সব যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা। আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডসে একসাথে হাজব্যান্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজব্যান্ডের যদি যোগ্যতা থাকে তার ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফের যোগ্যতা থাকলে হাজব্যান্ড বাচ্চা কাছে যেতে পারছে। একটু কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে। কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি হচ্ছে 8 পাস, বেশ কিছুদিন আগের কথা বলছি, ও 8 পাস, তোমার তো সুযোগ না, মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়ার, কিন্তু যদি তুমি যেতে চাও পুরো পরিবার নিয়ে সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখালো, তুমি এক কাজ করো, তুমি লেখাপড়া তেমন করো নি, একটু ভালো বিয়ে করো। কেমন বিয়ে স্যার? আমি অনার্স পাস দেখে একটু বিয়ে, আমার স্যার এটা কি আসবে? আমার বললাম যে হ্যাঁ আসবে, আমি 8 পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো। তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে আসছে স্যার। আমার পরিবারের ভাবে, হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে, তাকে আয়েস করতে বললাম, আয়েস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে বললো স্যার আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবা, সি ইজ এক্সপেক্টিং। তাই বললাম ঠিক আছে, তোর বাচ্চা হয়ে যাক তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ। স্যার একসাথে বাচ্চা নিয়ে? আমি বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ব্যাপার, দেখেন এগুলো এগুলো বাস্তব, আমি দেখালাম যেটা, এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কোনো কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে, আলহামদুলিল্লাহ এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বললো যার বয়স 43 বা 44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে, অনেক ভিসা সাইপ্রাসে, যেমন স্টুডেন্ট ভিসা হয় তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন, পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে। তারা যেন আমার দেশে দেখেন, আমাদের দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমাদের দেশে বেশ কিছু দেশ থেকে, যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে, তারা কিন্তু এখানে কাজ করে, আমার নিজের দেশেই কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমাদের দেশ থেকে তারা বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে, এই সুযোগগুলো কিন্তু আছে, অনেকে জানে না এটা। আর যেহেতু সুযোগ আছে, সুযোগগুলো কাজে তো লাগাতে হবে, শেষ হয়ে গেলে তখন কিছু করতে পারবো না।
1: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে, যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন অল্প করে।
0: শেষ হলো, শেষ হইল না, শেষ সাঙ্গ করি মনে হবে, মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না, আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারো কাছ থেকে কেউ বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চাই না। বা তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার অ্যান্সার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, যিনি এটিএম স্যার একজন কর্মকর্তা, 01318-222-647, আমার বলছি 01318-222-647, আরেকজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633, আরেকটা নাম্বার দিচ্ছে আমার সহকর্মীর, 01321-18-11-27, আমার বলছি 01321 18-11-27 আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় দুই যুগ, এটিএম সাহেব বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন 01712-80-81-93। আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712-80-81-93। আমি আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিমদেরকে বলবো কোনোভাবেই যেন পাঁচ ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মূল পাঠ করে ঘুমান, আপনার জীবন আগের চেয়ে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না পড়ে থাকেন অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার, মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়। খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা এফএম 90.4।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
1: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
6: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
7: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
6: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: ঢাকা FM 90.4।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌ পরিবহন অধিদপ্তর।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: Rock Nation X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM.

0: ভাবে কথা বলছে যে মনে হচ্ছে তার অন্য একটা কণ্ঠ বেরিয়ে আসছে, এবং ওনাকে ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে ওনার ভিতর থেকে কিছু একটা বেরিয়ে যাবে। ওনার ভিতর থেকে কেউ একজন বেরিয়ে যেতে চাচ্ছে, দাদাকে হোস্ট করেছে এবং তাকে ধরে রাখছে। উনি খুব কষ্ট পাচ্ছে, শারীরিক ভাবে অনেক কষ্ট পাচ্ছে, এবং মনে হচ্ছে চোখ দিয়ে বেরিয়ে যাবে, মুখ দিয়ে বেরিয়ে যাবে, বুক ফেটে বেরিয়ে যাবে।
1: কে? হ্যালো, আসসালামু আলাইকুম, শুনছেন অমানিশা। আজকে আমাদের অমানিশার 38তম পর্ব। 38তম পর্ব, সবকিছু আসলে আপনাদের ভালোবাসার ফল, যার কারণে আমরা এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি। তো অমানিশার শুরুতেই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং প্রতিবারের মতো আমি রনি আছি, শাফিউল মাওলা শাফি আছে, এবং আমাদের আজকের স্পেশাল একজন গেস্ট আছেন, তাকে হয়তো অনেকে চিনলেও চিনতে পারেন। ফেসবুকে তার অনেক অ্যাক্টিভিটিস আমি দেখি, যার কারণে ভালো লাগে। সেজন্য তাকে একবার আমি বলেই ফেললাম, ইনভাইট করলাম যে আপনি চাইলে আমাদের হট সিটে একদিন আসতে পারেন। ওনার নাম হচ্ছে মিল্কি রেজা। তো কেমন আছেন আপনি?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন?
1: আমরা সবাই ভালো আছি। তো শুরুতে আসলে দর্শকরাও একটু চেয়ে থাকে যে আমাদের অমানিশার গেস্ট কে হতে যাচ্ছে। তো দর্শকদের মধ্যে একটা কিউরিয়াস থাকে, কারণ যারা আমাদেরকে শোনে বা দেখে মানে একাধারে হচ্ছে আমাদের কয়েকটা প্ল্যাটফর্মে এটা যায়, আমাদের রেডিও স্টেশন 90.4, সেখানে হেডফোন আমাকে শোনে, আমাদের ঢাকা এফএমের ফেসবুক পেজ, তারপরে ইউটিউব চ্যানেল, সব কয়েকটা মাধ্যমেই আমাদের দর্শক যারা আছেন তারা শোনেন, এবং তাদের সব সময় একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে যে নেক্সট এপিসোডে কে আসতে যাচ্ছে। তো আজকে আমাদের সাথে এই অসম্ভব রকমের সুন্দর একজন মানুষ আছেন, আমরা যাকে ভূত বলি, ভূত বা মানে মেয়েদেরকে তো পরী বলে। একটু আগে না, মানে গত পর্বে আমরা আসলে এই ধরনের একটা আলাপ করছিলাম যে শাফি, মনে আছে কিনা আপনার, যে জাহিদ নামে একটা একজন গেস্ট ছিল আমাদের, ছিল সে পরী দেখছিল বা পরী বিড়ালের অবয়ব ধরে আসছিল, এরকম একটা ঘটনা বলছিল আর কি। তো যাক, আজকে আমাদের আমাদের মানে আমার আর শাফির খুব একটা বলার কিছু নাই, বিশেষ করে আপনাকে ইনভাইট করা হয়েছে, আমরা চাইছি যে আপনার কাছ থেকে ভয়ানক বা আলমহর্ষক বা প্যারানরমাল কিছু ঘটনা শুনতে চাই। শুরু করি তাহলে।
0: মানে আমি শেয়ার করব যে ঘটনাগুলো, এগুলো আমি ডাইরেক্ট এক্সপিরিয়েন্স করেছি। আমার এরকম কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, তবে হয় কি যে খুব বেশি যে এগুলোকে একটা সময় বিশ্বাস করতাম তা নয়, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস যখন আমার সাথে ঘটে, আমি ওটাকে বিভিন্নভাবে তার একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছি, ব্যাখ্যাগুলো যে সবসময় মিলাতে পেরেছি তা না। অনেক সময় আমি নর্মালাইজ করতে পারিনি জিনিসটা, যখন নর্মালাইজ করতে পারিনি তখন আমি একটু একটু করে এইটুকু বিশ্বাস করছি যে হ্যাঁ, প্যারানর্মাল বিষয়গুলো এক্সিস্ট করে, এবং তারপরে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম ব্যাখ্যা শুনেছি, সেটাকে একটু যাচাই করেছি। তো হ্যাঁ, আমি একদমই আমার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব, বেশ কয়েকটা আছে তার মাঝখানে, একদম শেষ থেকে শুরু করি। যে আমি একজন মম, আমার ছেলের বয়স 4.5 বছর এখন।
1: ওকে, এখান থেকে আমরা যাচ্ছি, আপনি একজন খুব ভালো একজন মা, এবং আপনার বাচ্চাটাকে নিয়ে গল্প বা ঘটনা বলবেন। তার আগে আমি একটু বলে নিই, দর্শক যারা আছেন এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে ফোন করে বা ভয়েস দিয়ে আপনারা চাইলে আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন, বা চাইলে হট সিটে এসে বসে গল্প করতে পারেন। তো যাচ্ছি আপনার ঘটনায়, যাচ্ছি।
0: আমার ছেলে তাজিব আল বাশার, ওর বয়স এখন 4.5 বছর, ওর ডাকনাম থিও, গ্রিক মাইথোলজি থেকে নেওয়া ডাকনাম থিও। তো থিওর বয়স যখন 18 মাস, তখন আমরা তখন খুলনায় ছিলাম, মাঝে
2: গড, রাইট?
0: গড, মানে মানে সব গডদের একসাথে গডেস বলা হয়,
2: সেটাই সেটাই
0: তো হচ্ছে যে সেটার সিঙ্গুলার করা। থিও যখন 18 মাস বয়সে আমরা যখন খুলনা ছিলাম, আমাদের নিজেদের বাড়িতে একটা মসজিদ আছে, যখন আমরা মেইন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসি গলি হয়ে, তো একটা মসজিদ পার হয়ে আসতে হয়, মসজিদের পরেই আছে একটা বাংলো, ইঞ্জিনিয়ার্স বাংলো, মানুষজন সেখানে থাকে, কিন্তু ওই গেটের কাছটা থেকে শুরু করে দূর পর্যন্ত দেখা যায় যে বাংলো পুরনো যে অংশটা সেটা দেখা যায়। দিনের বেলা ওখানে মানুষজন চলাচল করে, আমরা চলাচল করি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা স্কুল ছিল, তো আমি স্কুলের কাজ কার্যক্রম শেষ করে প্রতিদিন সন্ধ্যার পরে ওই জায়গাটা যখন ক্রস করতাম একটু অন্ধকার লাগতো, তো থিওকে নিয়ে আমি এরকম ক্রস করি, আসা যাওয়া করি। তো 18 মাস আমি কখনোই কিছুই ফিল করিনি, যে মানে হয়তো বা আমি খেয়াল করিনি, অন্য মনস্ক ছিলাম, কিন্তু হঠাৎ একদিন রাত 2টা বাজে থিও ঘুম থেকে উপর হলো, উপর হয়ে সে উঠে বসলো। প্রথমে উপর হওয়াটা আমার কাছে খুব অ্যাবনর্মাল লেগেছে,
2: অস্বাভাবিক, হ্যাঁ অনেকটাই,
0: হ্যাঁ উপর হয়ে উঠে বসলো, উঠে বসেই সে এমন ভাবে চিৎকার করা শুরু করলো যে ও অনেক ট্রমাটাইজড, মনে হচ্ছে যে ও কোনো কিছু দেখেছে বা শুনেছে,
2: মানে অদ্ভুত করে, অদ্ভুত ভাবে
0: হুট করে ঘুমের মধ্যে ওর সাথে কিছু একটা হয়েছে,
1: ভয় পেয়ে হতে পারে,
0: হ্যাঁ ঘুমানোর আগে সে নরমাল ছিল, তো ঘুমের মধ্যে ওর সাথে হয়তো এমন কিছু হয়েছে, হয়তো বা কিছু স্বপ্নে দেখেছে বা কোনো কিছু ওকে হয়তো বিরক্ত করছে, এরকম কিছু একটা ব্যাপার। যে ওই চিৎকারটা করা শুরু করার পরপরই আমরা 3তলায় 2তলায় ওর দাদা দাদি, আমরা কোনোভাবে ওর বাবা মা, আমরা ওকে ঠান্ডা করতে পারছি না, এবং ওর চোখের ও আমাদের দিকে দেখছে না, এবং ও আমাকে সহ্য করতে পারছে না। প্রথমে আমি মনে করলাম যে ইয়াস, আমি হয়তো 1.5 বছর বাচ্চাকে আমি কতটুকুই বা শাসন করব, আমি তোকে কখনোই শাসন করিনি, কিন্তু হ্যাঁ হয় না যে মায়েরা জোর করে খাওয়ায়, হতে পারে ও আমার উপরে রেগে থাকে, বাবা ওর সেফ জোন, ও বাবাকে বেশি পছন্দ করছে, ঠিক আছে ওই সময়টা আমি ওকে আর বিরক্ত করছি না, কিন্তু ওর কান্নার মাত্রা এমন পর্যায়ে চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে বেবিরা কিন্তু 4 বছর পর্যন্ত স্ট্রোকের একটা ঝুঁকি থাকে, বেবিদের যেমন বৃদ্ধদের থাকে তেমন বেবিদের থাকে,
2: অনেক বেশি আপসেট হলে,
0: হ্যাঁ, এবং ওদের ব্রেইনে যখন হাইপার কোনো প্রেসার যায়, তো ওর চিৎকার এবং ওর প্রেসারের পর্যায়টা অমনই ছিল যে সাংঘাতিক রকম ব্রেইনে তার প্রেসার লাগছে এবং তার চোখটা ছিটকে বের হচ্ছে, এতটা প্রেসার সে পাচ্ছে,
2: মানে খুব বিমূর্ত হয়ে গেল কি বাচ্চাটা,
0: মানে চিৎকার করছে। তো দ্রুত আমি ওর দাদা দাদির কাছে ওকে নিয়ে গেলাম, দাদা দাদি তাকে ঠান্ডা করার চেষ্টা করলো, আমরা কোনোভাবেও মিলাতে পারছি না, কিছুই কাজ করছে না, আমরা তাড়াতাড়ি ওকে ওই রাতের বেলা তো সরকারি হসপিটালে যাওয়া যাবে, শিশু হসপিটাল,
1: কটা বাজে,
0: দুটো থেকে আধা ঘন্টা কেটে গেছে, এরকম করতে করতে আমরা রিস্ক নিব না, আমরা হসপিটালে যাব, দ্রুত আমরা সরকারি শিশু হসপিটালে গেলাম খুলনা। তো ওখানে যাওয়ার পরে ডক্টর তাকে বিভিন্ন ভাবে দেখে চেক আপ করে, ডক্টর আসলে কোনো কিছু বুঝতে পারলেন না, কিন্তু বাচ্চা ওইভাবেই চিৎকার করছে, তার চিৎকার একদমই থামেনি এবং সেই অনেক বেশি। তারপরে ওখান থেকে ডক্টর কানের কিছু ড্রপ দিলেন, নাকটা চেক করলেন, বিভিন্ন ভাবে তাকে চেক করা যায়, চেক করে কিছু হলো না, তাকে ওই রাতে একটা অটো নিয়ে সারা খুলনা আমরা ঘুরালাম, তাতেও তার চিৎকার থামেনি, র্যান্ডম চলছে রাত 2টা থেকে এখন একটু পরেই আজান।
2: মানে এমন কি হলো, আপনারা কি চেক করেছেন তার পুরো বডি যে ব্যথা পেল কিনা?
0: হ্যাঁ হ্যাঁ, ব্যথা পেল কিনা। ডক্টর অনেক সময় কি করে, যে এরকম বাচ্চারা এক্সেসিভ চিৎকার করলে কানটা চেক করে।
2: তখন যেন ওর কত মাস বলেছিলেন?
1: 1.5 বছর,
0: 18 মাস, একদম 18 মাস যখন, তখনই।
2: এবং 18 মাসের বাচ্চা মানে মোটামুটি সে তখন পৃথিবীকে বা তার পরিবারকে সে মোটামুটি চেনে, ওই সময়টা এরকম অদ্ভুত চিৎকার, মানে এটা একদম অস্বাভাবিক আচরণ,
0: কাউকে কিন্তু ও চিনছে না, নিচ্ছে না, ও কারো কথা নিচ্ছে না এবং কারো চোখের দিকেও তাকাচ্ছে,
2: মানে হি ডোন্ট ফিল সেফ টু ইউ
0: গাইস, নো নো নো, হ্যাঁ আমার কাছে, এবং আমার কাছে একদমই সেফ ফিল করছে না, আমার কাছেই আসবে না সে। এরকম একটা সময় আমরা একটু পরে আজান দেবে, তো আমরা চলে আসলাম মসজিদের কাছে। এটা আমার ডিসিশন ছিল যে আমি মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে যাব
1: দোয়া পড়ে।
0: হ্যাঁ, ইমাম সাহেব হয়তো বা কিছু বলতে পারবেন।
2: আপনি কি আন্দাজ করতে পেরেছিলেন যে এটা আসলে একটু অন্য ধর্মী সমস্যা, ইমামের কাছে যাওয়ার কথা কেন মনে হলো?
0: ওই সময় এসে যেহেতু আমি মা, আমরা হয়তো বা অনেক কিছুই বিশ্বাস করতে চাই না বা অনেক কিছু অ্যাভয়েড করে যাই, কিন্তু বাচ্চার ক্ষেত্রে এমন কোন মা নেই যে কোন রিস্ক নিতে চায় না। বাচ্চার ক্ষেত্রে মানুষ সব কিছুই কিন্তু বিশ্বাস করতে চায় এবং সবকিছুতেই ভয় পায়। আমার এরকম ঘটনা যেহেতু আগে আমার বেবিকে নিয়ে ঘটেনি, স্যার আমি এ বিষয়ে চিন্তা করিনি, কিন্তু ওই দিন যখন আমার বেবিটা এভাবে চিৎকার করছে, আমার আসলে কোনো চয়েসই ছিল না। আমি প্রত্যেকটা পথই আমি অবলম্বন করব তাকে ঠান্ডা করার জন্য। তখন আমি আমাদের মসজিদে, আমাদের গলির ভিতরে মসজিদে যাই, তো ইমাম সাহেব অসুস্থ, উনি উপস্থিত নাই। উনি হচ্ছেন যে উনি ওনার কোয়ার্টারে আছেন কিন্তু উনি অনেক অসুস্থ। তো এই মুহূর্তে নিয়ে চলে আসলাম বাসায়, কিন্তু কোনো কাজ হয়নি এবং সারাটা খুলনা কিন্তু অটোতে করে তাকে ঘোরানো হলো। আপনারা জানেন খুলনা রূপসা ব্রিজের কথা জানেন?
2: হ্যাঁ হ্যাঁ, গিয়েছি আমরা সেখানে।
0: ওদিকেও গেলাম একটু, ব্রিজের উপরে ওই টাইমে ওঠা যাবে না, সো ওদিকেও গেলাম, বিভিন্ন জায়গায় তাকে ঘোরানোর চেষ্টা করছি আমরা, কাজ হয়নি। এরপরে বাসায় নিয়ে এসে যখন কাজ হলো না, আমি এখন আমি ট্রমাটাইজড হয়ে গেছি। তখন আমি চলে গেলাম,
2: মানে আপনার খুব অসহায় লাগছে যে এই কান্না থামাবো কিভাবে?
0: আমি খুবই অসহায় এবং বেবি আমার কাছে আসছে না, আমি অনেক রকম অজানা ভয় পাচ্ছি। এরকম সময়ে মক্তব আছে না, মক্তব গুলো ওপেন হয়ে গেছে,
2: আমি অর্থাৎ ভোর হয়ে গেছে।
0: হ্যাঁ, ভোর হয়ে গেছে, ফজর আজান শেষ, বাচ্চারা ওখানে চলে আসছে, আমি মক্তবে নিয়ে গেছি। সেখানে যে শিক্ষক, উনি হচ্ছেন যে আমার বাচ্চাকে বসিয়ে, ওই সময় সে কিন্তু কাঁদছে, ওর ভাবেই কাঁদছে, ঘটে চলে গেল কিন্তু 3-3.5 ঘন্টা। এরপরে হচ্ছে যে বাচ্চার মাথায় হাত দিয়ে উনি যেন দোয়া পড়লেন কিছু একটা, তারপরে হচ্ছে বাচ্চাটা হঠাৎ উনি কোলে নিলেন, ওনার কোলে ঘুমিয়ে গেল আমার বাচ্চা।
1: ও আচ্ছা।
0: তো ঘুমিয়ে যাওয়ার পরে আমি নিশ্চিন্তে তাকে বাসায় নিয়ে আসছি, কিন্তু আধা ঘন্টা পরে বেবি উঠে আবার দিনের বেলা
2: তার জন্য কমফোর্ট হচ্ছে না হঠাৎ করেই,
0: আমি তার জন্য কমফোর্টেবল।
2: আচ্ছা, এখানে আমরা যাচ্ছি।
0: মা তার কাছে কমফোর্টেবল না,
2: সেদিন রাতে হুট করে ঘুম ভাঙার পর থেকে এই ব্যাপারটা হচ্ছে, মানে হুট করেই বাচ্চাটার কাছে তার মাকে আর সেফ জোন মনে হচ্ছে না, এটা কিন্তু কয়েকটা ঘন্টার একটা ব্যাপার। ওকে,
0: এবং এটার একটা ব্যাখ্যা তো পেয়েছি আর কিছুক্ষণ পরেই। তো ওই সময় আবার আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম, নার্গিস মেমোরিয়াল, সেখানে আমি তাকে নিয়ে গেলাম এবং সেখানে ডক্টর তাকে চেক আপ করে এবং তার টেস্ট করা হলো বিভিন্ন রকম, এবং তার ইমিডিয়েট রেজাল্ট বের করা হলো। কানের মধ্যে, তার বুকে, চেস্টের একটা এক্সরে করা হলো,
2: মানে কোথাও ব্যথা আছে কি,
0: হ্যাঁ কোথাও আঘাত পেয়েছে কিনা, আসলে তার কোনো কিছুই
2: না।
0: এবং তার চিৎকার কিন্তু আবার ওভাবে, এবার বাচ্চা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু তার চিৎকার থামছে না। হয় না, বাচ্চারা অনেক সময় দুর্বল হয়ে ঘুমায় পড়ে, ও ঘুমাচ্ছে না। তখন আমি আরো একটা সব থেকে বড় মসজিদ আমাদের ওখানে, মানে মাদ্রাসা প্লাস মসজিদ, আমি ওখানে নিয়ে গেলাম। আমি ওখানে ঢুকতে পারবো না, আমার হাজবেন্ড বাচ্চা কাঁচে এই অবস্থায় নিয়ে বড় হুজুরের কাছে গেলেন। বড় হুজুরকে খুলে বলার পরে উনি বললেন ও মাকে সহ্য করতে পারছে না, বিকজ কোনো একটা শক্তি, একটা ব্যাড এনার্জি তাকে তার মার থেকে সেপারেট করতে চাচ্ছে, বিকজ মা হচ্ছে বেবির সব থেকে সেফ জোন, মার কাছে যতক্ষণ বেবি থাকবে
2: তার ক্ষতি করা কঠিন,
0: ততক্ষণ ওই বাচ্চাটার ক্ষতি করা কঠিন, এবং তাকে টার্গেট করা হয়েছে কোনো একটা যাতায়াতের পথে, কোনো একটা জায়গা যেটা আসলে যেখানে কোনো ব্যাড এনার্জি থাকে বেবিকে, এবং 18 মাস পর্যন্ত বেবির এই রিস্কটা থাকে। তো ওর এখনো সেই বয়সটা চলছে, ওকে টার্গেট করা হয়েছে এবং ওর মার কাছে ওকে থাকতে দেবে না। ওর মা থেকে ওকে একটু সেপারেট করবে, এবং এখানে এমনও কিছু হতে পারে যে এখানে কোনো মানুষও ইনভলভ থাকতে পারে। উনি দুটো সম্ভাবনা বললেন, এখানে অপশক্তির একটা ইয়া থাকতে পারে এবং কোনো মানুষেরও ইনভলভনেস থাকতে পারে, হয়তো বা
1: উনি বুঝিয়ে দিয়েছেন
0: এবং উনি একটা এটার একটা রেমিডি দিবেন, যার কারণে আমরা আর কিছু
2: জানতে চাই।
0: আমার বাচ্চাটা এরপরে হচ্ছে তার সেফটি কিভাবে এনশিওর করা যায় সেই চিন্তা করব। আমরা আর কিছু মানুষ ইনভলভ ছিল কিনা জানতে চাইনি এবং নেগেটিভ কোনো কিছু নিয়ে আমরা চর্চা করব না, ঠিক আছে? এই নেগেটিভিটির মধ্যে আমরা ঢুকবই না, জাস্ট বাচ্চাটাকে সেভ করব, এটাই আমাদের ইচ্ছা ছিল। যার কারণে আমরা শুধু বড় হুজুরের কাছ থেকে আমি বাইরে, উনি বললেন ওর মা আমাকেও উনি একটা দিলেন যে আসলে তাবিজ ধারণ করা যাবে না, তাবিজ ধারণ করা আমরাও পছন্দ করি না, উনিও পছন্দ করেন না। তো উনি আমাকে আমল দিলেন যে আমলগুলো আমাকে করতে হবে, ঠিক আছে? এটা বুঝিয়ে দিলেন যে নামাজে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে আমার কি করতে হবে এবং বেবিকে আমার কিভাবে সেফ রাখতে হবে বুঝিয়ে দিলেন, সেটা আমাকে করতে বললেন। এবং আমার বেবিকে উনি তাৎক্ষণিক কিছু দোয়া দরুদ পড়ে দিলেন কানের কাছে। এরপরে আমার বেবি সারা দিন ঘুম, ওই থেকে ঘুমিয়েই সে বাবার কোলে বাইরে আসলো এবং সারা দিন ঘুম, তাকে লিকুইড খাওয়ানো হয়েছে, তারপরে আমার বেবি সুস্থ হয়েছেন। এবং এর পরবর্তীতে আমি কিন্তু ওখানে থেমে থাকিনি, এর পরবর্তীতে মেডিকেল যত টেস্ট করা প্রয়োজন আমি সেটাও করেছি, কারণ আমি ভেবেছি যে আমার কোনো কোথাও ভুল না হয়, বেবিটা এত চিৎকার কেন করলো, হয়তো মেডিকেলি তার কোনো ব্যাখ্যা থাকতে পারে। আমি থরো চেকআপ করেছি,
1: মানে খুবই সতর্ক থেকে চেকআপ গুলো করা হয়েছে।
0: হ্যাঁ ঠিক আছে, আমি ওই সময় একটা ইয়ে করেছি, কিন্তু আমি থরো চেকআপ করেছি, বেবির কোথাও কোনো প্রবলেম নেই। শুধুমাত্র হুজুরের কথাগুলোই বিভিন্ন পদে পদে দেখলাম সত্য, এবং উনি যে বললেন যে বেবি মাকে সহ্য করতে পারছে না, এই একটা কারণে যে বেবিকে কেউ টার্গেট করেছে মা থেকে একটু দূরে নিয়ে যাওয়ার জন্য, মানে সেটা অপশক্তি হতে পারে, মানুষও হতে পারে। তো এইটা হচ্ছে যে এই যে এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করলাম, হয়তো বা এখন আমি খুব স্পন্টেনিয়াসলি শেয়ার করলাম,
2: কিন্তু ব্যাপারটা অত ইজি ছিল না,
0: কিন্তু ব্যাপারটা ছিল আমি চোখের সামনে যেমন দেখেছি, মানে হিস্টেরিক হয়ে গেছিল আমার বেবি, একদম হিস্টেরিক হয়ে গেছিল।
2: এই এই যে ব্যাপারগুলো বললেন, কিছু বিষয় আসলে আমার মনে পড়লো এইখানে। আসলে অমানিশায় আমরা এমন এমন বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো পূর্ববর্তী অনেক আলোচনা নতুন শোনা ঘটনার সাথে মিলে যায়, যেমন স্পেশালি বাচ্চাদের বিষয়টা নিয়ে আমরা অনেকদিন আলোচনা করেছি
1: গত পর্বে, একটা বিষয় গত পর্বের আগের পর্বে বলেছিলাম,
2: প্যারানর্মাল এনার্জি, বা আমরা যাদেরকে আপনি বলেন যে যাদেরকে আমরা ডিমনিক হিসেবে কাউন্ট করি, এদেরকে স্পেশালি কার কোন ভিশন গুলো ক্যাচ করতে পারে যারা এটা প্রকাশ করতে পারে না? যেমন আপনি দেখবেন রাস্তায় যদি আপনি কোনো কুকুর নিয়ে যান কোন একটা জায়গায় গিয়ে, দেখবেন এরকম হয়েছে অনেক, একটা কুকুর রাস্তার খুব শান্ত ভদ্র একটা কুকুর রাস্তার একটা জায়গায় গিয়ে সে খুব উগ্র আগ্রাসী আচরণ করছে, আপনি খবর নিয়ে দেখেন এই জায়গায় কোনো না কোনো হিস্ট্রি আছে, ব্যাড রেকর্ড আছে। আচ্ছা এটা গেল একটা। এখন একটা বাচ্চা, সে আসলে কিন্তু সে জানে না কিভাবে এক্সপ্লোর করবে তাকে। আর একটা বিষয় আমরা বলি, আমরা আধুনিক হচ্ছি, পৃথিবী চেঞ্জ হচ্ছে, সেটা স্বাভাবিক, কিন্তু দেখবেন যে গ্রামের যারা অনেক সিনিয়র ওমেন আছে স্পেশালি, তারা কিছু ব্যাপারে কিন্তু সতর্ক করে যে বাচ্চা নিয়ে সন্ধ্যার পর বাইরে যাওয়া যাবে না। এটার কারণ হচ্ছে বাচ্চারা অনেকটা মিডিয়াম হিসেবে কাজ করে, যেহেতু ওরা কথা বলতে পারে না, একটা বাচ্চা অনেক কিছুই দেখতে পারে যেটা তার হেলথের জন্য ভালো না, হয়তো সরাসরি কোনো ক্ষতি হলো না, একটা বাচ্চা ধরেন এমন একটা সিন দেখলো যেমন আপনি তো জানেন না সে কেন আপনাকে ভয় পাচ্ছিল, সে কি আদৌ তার মাকে দেখতে পাচ্ছিল আপনার মধ্যে, নাকি অন্য কোনো ভিজুয়ালাইজেশন তার সামনে ছিল, মানে সে কিন্তু এটা এক্সপ্লোর করতে পারবে না আপনাকে।
0: ওরকমই মনে হচ্ছিল,
2: তাই না? অ্যাজ ইউজুয়ালি আপনাকে তো, আপনাকে তো তার ভয় পাওয়ার কথা না, সে আপনার কোলে বেড়ে উঠছে একটু একটু করে, অ্যাজ ইউজুয়ালি সে আপনাকে ভয় পায় না, কিন্তু ওই ওই মোমেন্টে সে কাকে দেখতে পাচ্ছিল, সে কি সে আপনাকেই দেখতে পাচ্ছিল? এখন এটা তো সে বলতে পারবে না। এই জন্য বাচ্চাদেরকে চেষ্টা করতে হয়, আমি কিছু বিষয়ে আমি সতর্ক থাকার চেষ্টা করি ব্যক্তিগতভাবে, মানে আমার পরিবারের যারা আছেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, যেহেতু বাচ্চাদের শেয়ার করার ক্ষমতা নেই, আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদেরকে যত বেশি একটু ইয়ে করা যায়, মানে একটু একটু বাচ্চার ক্ষেত্রে একটু কনজারভেটিভ উচিত।
1: মনে আছে যে আগের একটা পর্বে আমি বলেছিলাম যে একটা বাচ্চার বয়স 3-4-5 এরকম আর কি, তো বাচ্চার বাবা মা হুট করে খেয়াল করলো, তারা ডাইনিং এ খাচ্ছিল আর কি, হুট করে খেয়াল করলো বাচ্চা চিল্লা চিল্লি করছে, তো দেখলো যে ড্রয়িং রুমের এক কর্নার উপরে বাচ্চাটা ঝুলছে আর কি, বাচ্চাকে মানে পিঠে কে যেন ধরে ঝুলে রেখেছে এরকম আর কি। তো এইটা আসলে কে ঝুলিয়ে রেখেছে এটা তারা কখনো দেখতে পায়নি,
2: ইভেন বাচ্চা বলতেও পারবে না,
1: বাচ্চা বলতে পারছে না।
0: ইভেন ঘটনাটা তারা তো হয়তো দেখেছে ঝুলে আছে, আমি আমার বাচ্চাকে না বেসিক্যালি ভাইয়া সে কোলে ছিল তার বাবার, কিন্তু আমি আমার বাচ্চাকে দেখছিলাম না, সে এই জিনিসটা এক্সপ্লেইন করে আমরা চারজন দেখেছি, তার দাদা দাদি আমরা বাবা মা এ চারজন দেখছিলাম শুধু, যে এই বাচ্চাটা এবং ভয় পাচ্ছিলাম যে তার শারীরিক কোনো ক্ষতি এখন হয়ে যাবে কিনা, সে এতটা ভয় পাচ্ছে।
2: এইখানে একটা বিষয় আরেকটু আপনাকে যুক্ত করি, এরপরে আপনারা কি এরপরে বাচ্চার কি বাকি সবটা সময় স্বাভাবিক গিয়েছিল, মানে এরপরে
0: স্বাভাবিক, এবং হুজুর বলেছিলেন যে স্বাভাবিক থাকবে, উনি এরকমই ভাবেই ব্যবস্থা দিয়েছিলেন, শুধুমাত্র এবং কোনো তাবিজ দিয়ে না, শুধুমাত্রই তাকে আমল দিয়ে, এবং আমাকে আমল করতে আমি স্টিল করি সেই জিনিসগুলো এনশিওর করি এবং বিলিভ করি, মানে বিশ্বাস। এবং
2: বাড়িটা কি এখনো আছে যে বাড়িতে
0: ছিলেন? আমরা তো এখন ঢাকায় থাকি।
2: আচ্ছা,
1: তার মানে আপনি হচ্ছে খুলনার মেয়ে? আপনি?
0: হ্যাঁ, খুলনার। না, আমার আমি বাগেরহাটের মেয়ে, বাগেরহাটের গল্প আপনাদের
1: পাশাপাশি তো খুলনা বাগেরহাট।
0: হ্যাঁ, বাগেরহাট
2: জেলার মেয়ে। সতর্ক করে দেওয়া ভালো, আপনি বাচ্চাকে নিয়ে আবার ওখানে যখন যাবেন, হয়তো যেতে হবে যেহেতু আপনার রুটস ওখানে, এখনো সতর্ক থাকতে বলবেন তাকে,
0: মানে
1: বাচ্চা তো দাদু বাড়ি
2: যাবে, তারপরেও তাকে স্পেশালি বাড়িতে হয়তো সমস্যা নাই, তবে আপনি ওই এলাকায় গিয়ে ওকে একটু চোখে রাখার চেষ্টা করবেন। এইগুলার একটা বিষয় থাকে, ধরেন এনার্জির লাইফ টাইম অনেক লং, আমাদেরটা এত লং না, ধরেন 86 বছর, অনেক দীর্ঘ একটা সময়। ধরেন আমার বয়স যখন 1 বছর ছিল তখন আমি কোনো একটা অপশক্তির টার্গেট হয়েছি, এখন 86 বছর পর আমার বয়স 87 বছর, আমার কিন্তু লাইফ শেষ প্রায়, বাট ওই 87 বছর না সেই অপশক্তির জন্য কোনো ব্যাপার না, সেটা কাউন্ট করতে পারবে, সে মনে করতে পারবে। সো আমি এটা ভয় বা অন্য কিছুর জন্য না, নিরাপত্তার জন্য। হ্যাঁ, হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু নিরাপদ থাকতে অসুবিধা কি?
0: অবশ্যই, এবং বেবির ক্ষেত্রে অবশ্যই আমরা সাবধান থাকবো, এরপরে পরবর্তীতে যখন ওখান থেকে আসা যাওয়া হয়েছে খুব সাবধানে ছিলাম, মানে ওটা ছিল আমাদের জাস্ট একটা বেবি ছোট, দাদা দাদির কাছে একটু কিছুদিন থাকলে আমারও একটু ইয়ে, ওই সময়টার মাঝখানে এই ঘটনাটা ঘটে গেল। আমরা তো মূলত আমাদের সমস্ত প্রফেশন এন্ড এভরিথিং এখানে, তো এটা ঘটে যাওয়ার পরে আমি আসলে খুব সাবধান তখন থেকে হয়েছি, এবং আমি এরপরে ওর নানু বাড়ি যেখানে বাগেরহাটে, সেখানেও আমি সাবধান থাকি, কারণ সেখানে তো আমিও কিছু জিনিস দেখেছি।
2: আরেকটা ঘটনা শুনি তাহলে।
0: হ্যাঁ, মানে ডাইরেক্ট আমি যেটা দেখেছি, হয়তোবা সেটার সাথে আমার বেবির এই ঘটনারও একটা সম্পর্ক থাকতে পারে, কারণ ছোটবেলায় বলতে যখন আমি SSC পরীক্ষা দিব তার আগেই আমার আব্বু ছিলেন একটা কলেজের ভাইস প্রিন্সিপাল, তখনই উনি প্রিন্সিপাল হন। প্রিন্সিপাল হলে আমরা হচ্ছে প্রিন্সিপাল কোয়ার্টারে চলে যাই, আমাদের বাড়িও ওই এলাকাতেই, বাগেরহাটের চিতলমারিতে, তো খুব কাছাকাছি, কিন্তু আমাদের কোয়ার্টারে থাকতে হবে বিকজ আব্বুর ওখানে থাকতে হবে, তো বাড়িতে আমাদের সবকিছুই আছে, বাড়িতে আমার ফ্যামিলি ভাইয়া ভাবিরা থাকেন, আমি ছোট সন্তান।
2: আর লেয়ার বাই অফিস হলে তো কোয়ার্টারই থাকা ভালো, তাই না?
0: হ্যাঁ, মানে প্রিন্সিপাল যদি কোয়ার্টারে না থাকে, নথিপত্র আমরা তিনজনে থাকি, কিন্তু কোয়ার্টারটা এমন, এটা একটু একটু কান্ট্রি সাইডে, মানে আমরা হচ্ছে মফস্বল সদরে আমাদের বাসা, আর শহরে এটা একটু কান্ট্রি সাইডে, কাছাকাছি হলেও গ্রাম। তো ওখানে ভিউটা এরকম যে অনেক বড় একটা মাঠ, কলেজের যে ইয়েটা বিল্ডিং গুলো, তার পিছনে বাগান।
1: কি বাগান? এটা কিসের বাগান?
0: এখানে বিভিন্ন রকম গাছপালা আছে এবং তারপরে ঘের,
1: ঘের মানে চিংড়ি মাছের চাষের।
0: হ্যাঁ, এখানে চিংড়ি মাছ আছে এবং পাড় জুড়ে সবজি আছে। বাগেরহাটের যে চিত্রটা আপনারা হয়তো বা জানেন, এরকম যে ঘেরে পাড়ে হচ্ছে সবজি চাষ করা হয়, মাঝে হচ্ছে লেক, এখানে চিংড়ি মাছ
2: মানে প্রোডাক্টিভ ফার্মিং,
1: প্রোডাক্টিভ ফার্মিং, খামার বাড়ি বা টাইপের কিছু আর কি।
0: তো ওখানে কোনো বাড়ি থাকে না, ওখানে দূর দূরান্ত অনেক দূর পর্যন্ত শুধু ঘেরই আছে। দিনের বেলা মানুষজন যায়, রাতের বেলা হয়তো বা কেউ পাহারা দেয়, তারপরেই বাগান, তারপরেই কলেজ, কলেজের বিল্ডিং, এবং এরপরে বিশাল মাঠ, মাঠের এটা আমি বলছি ডান দিক থেকে বাগান, আবার সামনেও একটা বাগান, আর বা দিক দিয়ে বাগান, সামনেও বাগান, ডান পাশে হচ্ছে গেট, গেটের পরেই নদীর খাল।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে। তো আমরা অনেক বড় একটা এরিয়ার মাঝখানে যে প্রিন্সিপাল কোয়ার্টার, সেখানে হ্যাঁ আমার ব্যক্তিগত পিয়ন আছে, আব্বুর একজন আছে, মানে দুজন করে পিয়ন থাকেন। সো তারপরে নাইট গার্ড দুজন আছে, কোনো সমস্যা নাই সেখানে।
2: হিউম্যান রিসোর্স আপনাদের যথেষ্ট আছে?
0: যথেষ্ট আছে, মানে একটা পুরো ইয়েটাই কমপ্লেক্সের মধ্যে আমরা সবাই কিন্তু হিউম্যান রিসোর্স আছে। কিন্তু মাঠের একটা কর্নারে আছে হচ্ছে শহীদ মিনার, শহীদ মিনারের পাশে পুরানো বটগাছ, অনেক পুরানো বটগাছের ভিতর থেকে উঠে গেছে তেঁতুল গাছ।
1: আচ্ছা আচ্ছা, মানে বটগাছের ভেতর থেকে তেঁতুল গাছ হয়ে বড় হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভিতরে একটা
2: বট গাছের একটা অদ্ভুত বিষয় হচ্ছে, বটগাছ যত বড়ই মানে হোক, জীবিত বট গাছের মধ্যে অন্যান্য গাছ আবার বেরোয়,
1: পরজীবী যেগুলো, যেটা আমরা সায়েন্সে পড়েছি।
0: হ্যাঁ হ্যাঁ, আসলে ও প্যারাসাইট, ও যে কোথায় ওর মাটির সাথে সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু ও কিন্তু
2: বট গাছ থেকেই হয়তো হয়েছে,
0: তেঁতুল গাছ,
1: পরজীবী,
0: ওরা পেঁচানো। ঠিক আছে, দিনের বেলায় আমাদের ওখানে যাতায়াত, খেলাধুলা সবই আছে, কিন্তু রাতের বেলা তাকালে মনে হয় যে, আমার সবসময় মনে হতো যে আমি কিছু দেখছি, মনে করতাম আমার চোখের ধাঁধা কিনা, বা হচ্ছে যে আমি এটা ওভার থিঙ্ক করছি কিনা, এরকম কিছু একটা। তো হঠাৎ একদিন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, সে তখন আমার পরের দিন সকালবেলা আমার কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি পরীক্ষার আগের রাতে আমার মাথার মধ্যে আছে যে সকালে উঠতে হবে, উঠে আমার পড়াশোনা করতে হবে, আমার একটু গ্যাপ আছে, তো আমি ভোরে উঠে যাব। ভোরে ওঠার চিন্তা করে আমি সেদিন হঠাৎ ঘুম ভাঙলো এবং মাঠের মানে জানালাটা খোলা, মাঠের দিকে তাকিয়ে মনে হলো ফজর হয়ে গেছে। ওই সময় হেনা আপা, আমাদের এক আপা যিনি আমার আম্মুকে সাহায্য করতেন, হেনা আপা ছিলেন। হেনা আপা, মনে হচ্ছে যে হেনা আপা বের হয়েছে হাঁটাহাঁটি করছে, আমি হেনা আপাকে দেখলাম যে উনি হাঁটাহাঁটি করছে, মানে প্রিন্সিপাল কোয়ার্টারের সামনেই তো আবার একটু রাস্তা, সেখানে হেনা আপা হাঁটাহাঁটি করছেন, কিন্তু খুব অদ্ভুত, হেনা আপা হাঁটছেন খুব অদ্ভুত,
2: মানে অস্বাভাবিক,
0: এবং সে শুধুমাত্র আমার যে রুমটা সে কিন্তু ওই এরিয়া ক্রস করছে না, আমার রুমের যেই রুমের পরে বেলকনি, বেলকনির পরেই হচ্ছে একতলা বিল্ডিং, তো পরেই হচ্ছে যে ওই রাস্তাটা, সেখানে হেনা আপা আমার রুমের এই কর্নার থেকে এই কর্নারে, এই কর্নার থেকে এই কর্নারে হাঁটাহাঁটি।
2: একটু একটু প্রশ্ন আছে,
1: পাইচারি করা বলে,
2: ছোট করে একটা প্রশ্ন করি, হাঁটাটা অস্বাভাবিক বললেন আপনি, এটা আমার কিউরিয়াসিটি থেকে জিজ্ঞেস করছি, মানে হাঁটাটা অনেকটা লেভেল ছিল, রাইট? যেমন আমি যদি ধরেন হাঁটি, আমার শরীরটা একটা ঝাঁকি দিবে, বাউন্স করবে, রাইট? কিন্তু এই হাঁটাটা খুব স্মুথ ছিল না, যে একদম সোজা আসছে যাচ্ছে,
0: ডাইরেক্ট,
2: রাইট? এই প্রশ্নটা আমি কেন করলাম,
0: এটা
2: আপনার ঘটনা শেষে আমি বলবো, আমি একটু ঘটনায় ফিরে যাই আবার।
1: ওকে
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা এইটা কিন্তু আমার বলতে এখন খুব ইয়ে লাগছে, কারণ আমি দেখে দেখছি হেনা আপা খুব অস্বাভাবিক ভাবে হাঁটাচলা করছে, তখন আমার মাথায় ওটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে আবার আউট হয়ে গেছে, আমার পড়তে বসতে হবে। তো টাইমটা দেখবো, সাজম ফোন ছিল, সাজম ফোনটা নিয়ে আমি টাইমটা দেখি, তখন দুইটা বাজে। যখন দুইটা বাজে দেখলাম, এতক্ষণ তো আমি অনেক কিছু দেখে ফেলেছি, মাঠ দেখে ফেলেছি, ওই ইয়েটা দেখা যাচ্ছে, আপনার গাছটা দেখা
1: যাচ্ছে,
0: দূরে বাগান দেখা যাচ্ছে, ওই দূরে ঘের দেখা যাচ্ছে, গরম, সো এসি ছিল না, তো আমরা আমার যে জানালা খোলা, তো আমি ওই বাগান দেখতে পাচ্ছি, এই পাশের বাগান দেখতে পাচ্ছি, এই পাশে আমি খালটা দেখতে পাচ্ছি, শহীদ মিনারের পাশে বট গাছটা দেখতে, আমি সবকিছু দেখে ফেলেছি কিন্তু, এবং সবকিছু থমথমে। তবে আমার কাছে তখন অস্বাভাবিক লাগে নাই, কারণ আমি মনে করলাম যে ফজর হয়ে গেছে, হেনাপা যেহেতু হাঁটাচলা করতেছে, হেনাপা উঠে নামাজ পড়ছে, পড়ে টড়ে তারপরে সে হাঁটাচলা করছে, তো কোনো সমস্যা নাই। যখন ফোনটা নিলাম, যখন দেখলাম রাত জাস্ট দুইটা বাজে, তখন আমার কাছে, তখন আমার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি দিচ্ছে এবং আমার অদ্ভুত লাগছে,
2: হেনাপা তো রাত দুটায় এখানে থাকার কথা
0: না, দুটার সময় হেনাপা কি করে, নাইট গার্ড থাকলে কথা ছিল, নাইট গার্ড এই টাইমটাতে উনি ওই পিছনের ওই কর্নারটায় থাকেন, কারণ কিছুদিন আগে চুরি হয়েছিল, আব্বুর রুমেই চুরি হয়েছিল, সো উনি থাকেন একদম ভবনের সামনে, ঠিক আছে, এই টাইমটাতে এই দিকে উনি সবসময় থাকেন না, ওনাকে দেখলে বুঝতাম যে উনিও আছেন বা উনি বাসি দেন, কিন্তু এখন উনি নেই। এবার তাকে দেখে হেনাপা আর হাঁটে না, তখন হেনাপাকে আমি ডাকছি, হেনাপা হেনাপা হেনাপা, হেনাপা আর কথা বলে না, তখন আমি খুব জোরে চিৎকার করলাম আব্বু বলে, কিন্তু আমার শব্দ না বের হচ্ছে না, আর আমার কোন শব্দই বের হচ্ছে না, আমি কিন্তু সজাগ,
1: মানে খুব চিৎকার করে ডাকার চেষ্টা করছেন কিন্তু সাউন্ড রিলিজ হচ্ছে না,
0: অলরেডি আমি ভয় পেয়ে গেছি, এর আগে আমি ভয় পাইনি, খুব সাবধান ছিলাম, মানে স্বাভাবিক ছিলাম, অলরেডি ওই টাইমে ভয় পেয়ে গেছি, এবং ওই টাইমে আমি আমার আব্বুকে ডাকছি, কিছু হলে আব্বুকেই ডাকি, আব্বুর পর্যন্ত আমার সাউন্ড আর যাচ্ছে না, এবং আমি ওই সময় খুব অসুস্থ হয়ে পড়ি, কারণ আমি হেনা আপাকে ওই রকম দেখে আমি অসুস্থ হয়ে পড়ি, এবং যেহেতু কাছাকাছি জানালা বেলকুনি রাস্তা খুবই কাছে, এত কাছে আমার বুঝে ফেলেছি যে এত কাছে আমার কাছে কেউ একজন ছিল যে আমাদের কেউ না, এবং তাকে আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, শাড়ির কালার তো বোঝা যাচ্ছে না, সকালেই তো আমার পরীক্ষা, তারপরে আমি ডাকছি ডাকছি এবং নামবো, বিছানা থেকে নামবো যাবো, এই সাহস আর হচ্ছে না, বাবা মার রুমে যাবো, বেশ কয়েক মিনিট কেটে গেল, তখন আমার সাউন্ডটা বের হলো খুব দ্রুত, আব্বু আম্মু চলে আসলো, এবং তাদেরকে ওটা বলতে বলতে আমি কিন্তু কান্না করছিলাম, এবং আমি আমি আমি সেদিন অসুস্থ, আমার জ্বর, হঠাৎ আমার জ্বরও এসে গেল, এবং এই অবস্থায় আমি পরীক্ষা দিলাম, এবং এই জিনিসটা এখনো পর্যন্ত,
1: পরে কি এটার কোনো রহস্যের কুল কিনারা পাওয়া গেছে কিনা, যে আসলে
0: রহস্য আব্বু আম্মু
1: সেই হেনা খালাকে,
2: আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, এই হাঁটাটার কথা আমি কেন বিশেষ করে জিজ্ঞেস করলাম, আমার ছোট একটা অভিজ্ঞতা আছে এই ক্ষেত্রে, ছোট না অভিজ্ঞতা খুব বড়, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, এবং আমার মনে আছে আমার জীবনে এমন অসুস্থ আমি কখনো হইনি, তো 2022 এর ঘটনা, ঘটনা আজকে বলবো না, ঘটনা অনেক বড়, ঘটনা আমি অন্য একদিন বলবো, আমি শুধু এই হাঁটাটার প্রসঙ্গে আসি। এই ঘটনার একজন জলজন্ত সাক্ষী হলেন রনি ভাইয়ের বন্ধু, আমাদের বন্ধু এবং বড় ভাই ফারজাদ ভাই, উনি তখন আমার ফোন কলে ছিলেন,
1: ফারজাদ ফারজাদ
2: জানেন যে উনি বাংলাদেশে একজন প্যারানরমাল জার্নালিস্ট,
1: ফারজাদের ব্যাপারে একটু বলি, ফারজাদ জানি না দেখছি কিনা, ফারজাদ হচ্ছে আমাদের FM মিডিয়া, মানে এই যে FM রেডিও, এই FM রেডিও মিডিয়াতে ভৌতিক ফাদার হচ্ছে রাসেল ভাই, সবাই চিনেন রাসেল ভাই, প্রথম দিকে যে সময় FM রেডিও খুব জনপ্রিয় ছিল তখন রাসেল ভাই ভূত এফএম শুরু করে তারই আমরা বংশধর আর কি, যেদিন আমরাও আসি আর কি,
2: উই আর লিগেসি অফ হিম।
1: হ্যাঁ, তো রাসেল ভাইয়ের পর ফারজাদ হচ্ছে আমাদেরই কলিগ, আর একটা রেডিও স্টেশনে কাজ করে, রেডিও একাত্তরে কাজ করে। তো ফারজাদ বেসিক্যালি ওর ধ্যান জ্ঞান সবকিছু এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে, এবং ও যখন একটা হন্টেড জায়গায় যায় তখন বুলেট প্রুফ জ্যাকেট, তারপরে হেলমেট, হাতে গ্লাভস, এগুলাতে কি কি গার্ড করা, মানে একদম হচ্ছে ও
2: প্যাক প্যাক, মানে ফুল প্যাক।
1: ও এটাকে এত সুন্দরভাবে নিয়েছে যে ওর সাথে যদি কখনো দেখা হয় বা কখনো সুযোগ হয় তখন ওর কথা শুনে বুঝতে পারবেন, এবং এত এক্সপিরিয়েন্স। একটা ছোট্ট একটা আমি এক মিনিটের একটা ই দেই, তারপরে
2: ঘটনা
1: যাচ্ছি। একবার মোহাম্মদপুরে পরিত্যক্ত একটা বাড়ি আছে, সেটা বুড়িগঙ্গার একদম কোল ঘেঁষে মোহাম্মদপুরে। হ্যাঁ, এটা নামটা জায়গার নামটা ভুলে গিয়েছি এই মুহূর্তে। সেটা তো আমাকে বললো যে ঈদের স্পেশাল একটা শো করব, দোস্ত তুই রেডি থাকিস, আমি তোকে তোর বাসে পিক করে আমি তোকে নিয়ে যাব। আমি ভাবলাম ঠিক আছে, ঈদের স্পেশাল শো যেহেতু, তো আমাকে পিক করে নিয়ে গেল। ও তো ওই রকম একদম হেলমেট টেলমেট পরে একদম মানে ভূত ধরে নিয়ে আসবে এরকম একটা অবস্থা। তো পরিত্যক্ত একটা বাসায় গিয়েছি, পরিত্যক্ত বাসায় কি কি হয়, বট পাকুরের গাছ থাকে, শেকড় ঝুলে ঝুলে পড়ছে, দোতলা বাড়ি, আর এতটা ভয়ঙ্কর ইলেকট্রিসিটি নাই ওখানে, ওই বাড়িতে তো পরিত্যক্ত যেহেতু ইলেকট্রিসিটি কিছুই নাই। তো ও বলল যে তুই আমার সাথে সাথে তুই পেছন থেকে লাইটটা এভাবে ধরে রাখ, আমি সামনে যাব, তুই পেছন পেছন আসবি, আর কোনো ভয় পাবি না, দোয়া পর, পড়তে পড়তে আমার সাথে চল, আর দোয়া না জানলে আমি জোরে জোরে পড়বো, তুই আমার সাথে লিপসিং কর। তো আমি বললাম না না, দোয়া তো জানি, সমস্যা নাই। তো যখন দোতলা হচ্ছে, আমরা একটা গাছের গুড়ি কি কি দিয়ে আমরা দোতলায় উঠলাম, পরিত্যক্ত বাড়ি, নিস্তলে আমরা পড়ে গিয়েছি। দোতলায় উঠে ও চিৎকার করে ডাকছিল, হ্যাঁ যে তোরা কেউ থাকলে আওয়াজ দে, আমি আছি, আসছি। তখন আমার ভয় লাগছে, এই যে আমার মানে লাইভ ঘটনা, তো এত ভয় লাগছে যে ওর এত দুর্দান্ত সাহস। শাফি, আমি শিওর যে আপনি পারবেন না, একদম পরিত্যক্ত নাই, একদম অন্ধকার, কুটকুটে অন্ধকার, যেখানে লাইট ধরছি সেখানে দেয়াল ফাটা, কোথাও পানি স্যাঁতস্যাঁতে, কোথাও শেকড় বাকড়, কোথাও গাছ, কোথাও একটা মানে ভাঙাচুরা কিছু কাঁচের বোতল পড়ে আছে, হয়তো নেশা টেশা করে দুপুরবেলা, এরকম হতে পারে। তো এই রকম ঘটনার ভেতরে হুট করে একটা পুরীর মতো একটা মেয়ে বের হয়ে আসলো
2: এই বাড়ি থেকে,
1: ওই বাড়িতেই।
0: দেখলেন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ, আমি মানে ওইখানে দেখে আমি তো স্তব্ধ। ফারজাদ ও তো অনেক সাহস, তো মেয়েটা দেখি একদম ওই যে খ্রিস্টিয়ানরা হচ্ছে বিয়ের সময় যে একটা গাউন পরে না, তো ওইরকম একটা গাউন পরে, মানে মাথায় একটা ব্যান্ড না কি বলে আপনারা মেয়েরা যেটা, তো ওইটা হচ্ছে হীরার মতো জলজল করছে, আর অপরূপ সুন্দরী একটা মেয়ে, লম্বা চওড়া। তো মেয়েটা যখন আসছে আমি তো ভয় পেয়ে গেছি। ফারজাদ আবার কথা বলা শুরু করলো, যে মেয়েটা বলছে যে আপনারা কারা, এখানে কি? তখন ফারজাদ বলছে আমরা একটা মিডিয়াতে আছি, আমরা আসলে ভৌতিক বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করছি, তো এখানে একটু স্টাডি করার জন্য এসেছি। তো মেয়েটা বললো যে এখান থেকে চলে যান। তো ফারজাদ বলছিল যে আমরা পাঁচটা মিনিট সময় নেব। না না, আপনারা এখনই চলে যান। বলতে বলতে আরেকটা সেম ওই চেহারার মতো আরেকটা মেয়ে এসছে। যদি কখনো ফারজাদের সাথে নেক্সট টাইম দেখা হয়,
2: আমাকে না একবার ফারজাদ বলেছিল যে তুমি জানো না এক বাড়িতে আমি আর রনি গিয়েছিলাম, এমন অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতাটা বলেনি, অভিজ্ঞতাটা আজ শুনছি।
1: তো সেম চেহারার আরেকটা মেয়ে, সেও পরীর মতো সুন্দরী, এবং এই অন্ধকারে যে তারা দাঁড়িয়ে কথা বলছে, তাদের হাতে ছোট্ট একটা ক্যান্ডেলের মতো, আমি জানি না ওটা কি জ্বলছে, একটু কুপি বা ক্যান্ডেলের মতো কিছু একটা,
2: মানে আপনারা শুধু বিমোহিত হয়ে দেখছেন এটা কিভাবে সম্ভব,
1: মানে ভয়ে আমার হাত পা কাঁপছে, আর আমি দেখছি যে এটা কি হচ্ছে। আমার মনে মনে ভাবছি যে এখানে হয়তো পরিত্যক্ত বাসায় হয়তো কেউ থাকছে হয়তো, কিন্তু না, পরিত্যক্ত বাসায় কিভাবে থাকবে,
2: এখানে থাকা সম্ভব না,
1: সুন্দর সেজে গুজে যেখানে
0: শুটিং করছে,
1: হ্যাঁ হ্যাঁ, যেখানে ভাঙা চূড়া, নর্দমার মতো দোতলায় কোনোভাবে উঠেছি। তো তখন আরেকটা মেয়ে যখন আসলো, তো ওই মেয়েটাও এসে চুপ করে দাঁড়িয়ে গেল, আর প্রথমের মেয়েটা বলল যে প্লিজ এখনই বের হয়ে যান আপনারা। তো আমরা বের হয়ে আসি, আমি জানি না এটা এই যে ওনার এই ঘটনার পারপাস আমি আসলে বললাম,
2: ফারজাদ ভাইয়ের,
1: হ্যাঁ ফারজাদের কথা যেহেতু বললেন, ফারজাদ হচ্ছে এফএম মিডিয়াতে ভৌতিক এবং হন্টেড যে এত এক্সপিরিয়েন্স,
2: দুঃসাহসী,
1: দুঃসাহসী, মানে এটা আসলে
0: এটা
1: যে সাফি যেটা বলছিলেন
0: মানে অল্প বয়সের যে ক্রেজ হচ্ছে এফএম, এবং ভাইয়া তো আমাকেও ভয় দিয়ে একবার দিয়েছিলেন, মানে সেটারও ঘটনা আছে এফএম শোনার পরে রিয়া।
2: এই এটা একটা দুর্দান্ত বিষয়, এই ঘটনায় আমরা যাব আপনার।
1: এই যে ফারজাদের কোনো একটা বলতে চাচ্ছেন যে ফোন কলে ছিল,
2: হ্যাঁ সেখানে একটু আসি। আসলে ফারজাদ ভাই আমাকে তখন ফোন করেছিলেন এই একটা কারণে, রনি ভাই তো ওনার সঙ্গে আসলে সবসময় ইনভেস্টিগেশনে যেতে চাইতেন না,
1: ভয় পেতাম।
2: তো একবার যেটা হলো, উনি একবার একটা সিমিটারিতে যাবেন, সিমিটারিতে ওখানে একটা 300 বছরের পুরনো, তখন ব্রিটিশ শাসন চলছিল এই উপমহাদেশে, ওখানকার একটা কবর আছে, ওই কবরটা নিয়ে বেশ কনস্পিরেসি বা মানুষ অনেক ভয় টয় পায় ওই কবরটাকে। এখন উনি যখন এখানে যাওয়ার ডিসিশন নিল, তখন উনি একটা বেসরকারি টিভি চ্যানেলে হরর রিপোর্টিং নিয়ে কাজ করেন। সো উনি তখন আমাকে ফোন করে বললো যে, উনি আমাকে ফোন করলেন আর কি
1: ইন্টারভিউ,
2: তখন দুপুর, মানে মূল ঘটনা বলছি না, শুধু এইটুকু পার্ট বলছি আপনার হাঁটাটার প্রসঙ্গে আমি কেন গিয়েছিলাম। তো আমি একটা বেশ পুরনো বাড়িতে তখন ছিলাম, আমি তখন সিরাজগঞ্জে ছিলাম, আমি একটা দাওয়াতে গিয়েছিলাম। সেই বাড়িতে ঢোকার সময় আমার কিছু অভিজ্ঞতা আছে, সেখানে সেটা আমরা অন্য একদিন আলাপ করব। তো সবাই বসে আড্ডা দিচ্ছিল ঘরের ভেতরে, কিন্তু আমি ফারজাদ ভাইয়ের ফোনটা পেয়ে, যেহেতু বড়রাও আছে তাদের সামনে ফোনে আর কথা বলতে চাইনি, আমি রুম থেকে বের হয়ে আসি। এসে আমি ঠিক বাড়ির যে প্রবেশদ্বার সেখানে গিয়ে দাঁড়াই, মূল ফটক। তখনই ফারজাদ ভাই আর কি আমাকে বলতে থাকে যে, আমি তো ভাবছি ওই ইয়েতে যাব, তো তুমি কোথায় আছো, তুমি কি আমার সাথে যাওয়া কিনা। আমি বললাম, ভাই প্রথমত আমি ঢাকার বাইরে, দ্বিতীয়ত আপনার এইগুলোতে ভাই যাওয়ার সাহস আমার হবে না। ইভেন ওনার সাথে নাকি ড্রাইভারও তখন যেতে চাচ্ছিল না, যে বেসরকারি টিভি চ্যানেলের কথা বললাম, ওই ড্রাইভারও যেতে অস্বীকৃতি জানায় এবং ক্যামেরাম্যানও যাবে না, কারণ তারা জব করে, তাদের তো লাইফ রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, তারা যাবে না বলে। তো উনি এই জন্য আমাকে ফোন করেন। অদ্ভুত বিষয় হচ্ছে, উনি ফোনে থাকতে থাকতে আমি কিছুটা দূর থেকে একটা মহিলা এবং একটা ছোট বাচ্চাকে হেঁটে আসতে দেখি। হেঁটে আসাটা আমি পরে বুঝতে পারছি, আমি পরে পুরো ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু হেঁটে আসার প্রসঙ্গটা এই কারণে জিজ্ঞেস করলাম, সাধারণ মানুষ যদি হাঁটে, হাঁটাটা বাউন্সি হয়, রাইট? আপনি একটা পা দিচ্ছেন, একটা পা তুলছেন, ইটস উইল বি মাস্ট বি বাউন্সি। কিন্তু এই সমস্ত এনার্জি গুলা যে মহিলাকে আমি দেখেছিলাম, আমি পরে বুঝতে পারি যে উনি আসলে অ্যাজ ইউজুয়াল মানুষ না, এবং পরে ওনাকের খুঁজেও পাওয়া যায়। আমার শুধু সন্দেহ হয়েছিল, ওনারা আমার কাছাকাছি এসে জাস্ট আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছিল, তখন ফারজাদ আমার ফোন, আমি সাথে সাথে ফোন কলটা কেটে আমি এক দৌড়ে বাসার ভেতরে ঢুকলাম। ঢুকে যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম কেউ নাই ওখানে, ইভেন এরকম কেউ ঢোকেও নাই বাড়িতে। আচ্ছা যাই হোক, এই হাঁটাটা ছিল খুব প্লেইন, মনে হচ্ছে কোনো পা পড়ছে মাটিতে, কিন্তু মনে হচ্ছে যে ভেসে ভেসে আসছে। আপনি যে বারান্দায় দেখেছিলেন, এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে হাঁটাটা কি এরকম ছিল কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দেই, হাঁটা একটা ব্যাপার, আমি বলছি না যে যে কোনো হাঁটাকে আপনি সন্দেহের চোখে দেখেন, কিন্তু কোনো বিপজ্জনক মোমেন্টে বা কোনো অস্বাভাবিক মোমেন্টে যদি এই ধরনের প্লেন হাঁটতে দেখেন কাউকে, এটা অস্বাভাবিক অস্বাভাবিক ইনসিডেন্ট হিসেবে কাউন্ট করে রাখবেন। নট নেসেসারি যে আপনাকে ভয় পেতে হবে, কিন্তু তখন থেকে সতর্ক হওয়া উচিত, এটা আমি নিজে।
1: তাহলে আমি আরেকটু আরেকটা কথা, আমার মানে আরেকটা মেমোরি আমার মনে পড়ছে। তো আমার নানি বাড়ি হচ্ছে নওগাঁ জেলাতে, আমার নানু বাড়ি নওগাঁ জেলার। আমার নানুরা আসলে খুব সম্ভ্রান্ত পরিবারের পার্সন সবাই ছিল। তো নানু বাড়িতে তখন তো ছোট ছিলাম, আম্মু প্রায়ই বলতো যে আমাদের কি যেন নাম একজন কবিরাজ আছেন, উনি দুপুরবেলা বা মাগরিবের আগে নদী পার হতেন হেঁটে হেঁটে। হ্যাঁ, তো আম্মু একবার ওনার সাথে আমার দেখাও করিয়ে দিয়েছে। আমি বলতাম যে কোন নানু পার হয়, উনি আবার খুবই মজা টজা করতো, ছোট ছিলাম তো দুষ্টামি করতো, চুল টানতো, গাল টানতো, কান টানতো এরকম, কিন্তু আমি তো কখনো দেখি নাই। তো আমাদের আমার নানু বাড়ির ওই গ্রামের সবাই জানতো উনি মাগরিব এবং দুপুর টাইমে যদি নদীর ওপারে যাওয়ার দরকার হতো, নৌকা যদি না থাকতো, যে নৌকা আসছে না বা ঘাটে ভিড়ছে না, তখন উনি নাকি পানির উপর দিয়ে হেঁটে যেত, এবং হেঁটে হাঁটাটা কিন্তু পানি দিয়ে না, পানির উপরেও শূন্য একটা জায়গায় দিয়ে উনি হেঁটে হেঁটে পার হয়ে চলে যেত। ওনার হাতে একটা লাঠি ছিল, বয়স্ক, একটু লাঠি দিয়ে যেত, এবং ওই গ্রামের সবাই জানতো এটা। উনি তো অনেক আগে মারা গিয়েছে, এটা অনেক আগের কথা বলছিলাম, যে যে হাঁটার কিছু ব্যাপার আছে, যে কিছু আমি যদি জিনের কথা বলি বা আপনি ওই যে আরেকটা পর্বে আমরা হচ্ছে খাবাইসের কথা বললাম বা এলিয়েনের কথা বলি, এলিয়েন নিয়ে তো অনেক গবেষণা, মিশরের পিরামিড কারা বানাইছে, এই বানাইছে, সেই বানাইছে, এলিয়েন বানাইছে কিনা, বা আসলে এলিয়েন নিয়ে তো আসলে আগ্রহের কোনো শেষ নাই, মানে এক একবার এক এক রকম চিন্তা ভাবনা বিজ্ঞানীদের মাথায় আসে, তারপর এলিয়েনদের নিয়ে বলে। আসলে অলৌকিক শক্তির কোন সীমারেখা নাই আমার কাছে যেটা মনে হয়েছে, এবং যে সেটা রপ্ত করতে পারে সে কিন্তু এটা ব্যবহার করতে পারে। বা আপনি ওই যে আরেকটা পর্বে আমরা হচ্ছে খাবাইসের কথা বললাম বা এলিয়েনের কথা বলি, এলিয়েন নিয়ে তো অনেক গবেষণা, মিশরের পিরামিড কারা বানাইছে, এই বানাইছে, সেই বানাইছে, এলিয়েন বানাইছে কিনা, বা আসলে এলিয়েন নিয়ে তো আসলে আগ্রহের কোনো শেষ নাই, মানে এক একবার এক এক রকম চিন্তা ভাবনা বিজ্ঞানীদের মাথায় আসে, তারপর এলিয়েনদের নিয়ে বলে। আসলে অলৌকিক শক্তির কোন সীমারেখা নাই আমার কাছে যেটা মনে হয়েছে, এবং যে সেটা রপ্ত করতে পারে সে কিন্তু এটা ব্যবহার করতে পারে। যেরকম যে হাঁটার কথা বলছিলেন, যে ওইটা আসলে

0: কিনা।
1: এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা পরে আমি একটা ব্যাখ্যা খুঁজেছি যে হাঁটার সাথে এটা সম্পর্কটা কি আসলে, এবং এদের হাঁটাটা কেন একটু ডিফারেন্ট হয়। এই হাঁটাটা দেখলেই না আপনি একটু আপনার কেমন যেন একটু ভয় লাগবে, মানে আপনার মনে হবে যে এই হাঁটাটা কেন যেন স্বাভাবিক না, এটা দেখলেই মনে হয়। পরে আমি দেখলাম যে এটা আসলে কেন, এই হাঁটার সাথে কি সম্পর্ক এটা। অদ্ভুত বিষয় হচ্ছে আমরা কিন্তু ফিজিক্স, আমার বডিটা একটা ফিজিক্স। আমি হাঁটি সময় কেন আপস এন্ড ডাউন হয়, কারণ এটা ফিজিক্স এর প্রভাব আছে। আমি একটা পা মাটিতে দিয়ে আরেকটা পা উঠে যাচ্ছে আবার, সো দিস ইজ দ্য ফিজিক্স। কিন্তু যখন আসলে প্যারানর্মাল এনার্জি গুলোকে আমরা হাঁটতে দেখি, ওগুলো হচ্ছে ইলিউশন, ও কিন্তু ফিজিক্স না, ও জাস্ট আপনার মধ্যে আপনাকে ইলিউশন ক্রিয়েট করে দেখাচ্ছে সে হাঁটছে।
2: আমি
3: এই জিনিসগুলো পরবর্তীতে, এখন যে ঘটনাটা বলবো এটাকে প্রথমে আমি ডিফারেন্ট একটা ব্যাখ্যা দিয়ে
2: রেখেছিলাম,
3: পরবর্তীতে আমার ছেলের ঘটনা সবকিছু দিয়ে। এখন আমি সবার কথা আসলে বিশ্বাস করি, অনেক ধরনের কথাই বিশ্বাস করে একটা সময় করতাম না, তো ওইটার ব্যাখ্যা এখন আমার কাছে ডিফারেন্ট। আমি এখন প্যারানর্মাল খুঁজে পাই।
2: তাহলে এখানে ঘটনায় যাওয়ার আগে আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে আপনি বলছিলেন না যে আমি এখন অনেক কথা বিশ্বাস করি। আমার কাছে যেটা মনে হয় শাফি, যে বিশ্বাস করলে ক্ষতি কি? আমার এইরকম হতে পারে, ঠিক আছে আমি শুনলাম বিশ্বাস করলাম, বিশ্বাস করে এটা নিয়ে আমার ফাইট করবো, এইটা তো দরকার নাই।
1: বিষয় হচ্ছে বিশ্বাসের যে বিষয়টা, ধরেন আপনি বিশ্বাস করলেন না, আমি বিশ্বাস করলাম না, পৃথিবীর অনেক থিওরিও আমরা বিশ্বাস করি না, কেউ কেউ এলিয়েন থিওরি ফেলে দিচ্ছে, কেউ কেউ আবার এলিয়েন থিওরি নিয়ে, কেউ কেউ বলছে যে নাসা একটা ফেক সংগঠন যারা মহাকাশের নানা ইয়ে করে, আসলে মহাকাশ বলতে কিছু নাই, মানে এরকম বলছে। আলটিমেটলি বিলিভ ইউ আর বিলিভ নট,
2: সেটা বলছিলাম যে বিলিভ ইট আর নট, মানে আপনি চাইলে বিশ্বাস করতে পারেন না পারেন। ওকে যাচ্ছি তাহলে ঘটনায়।
3: আর একটা বিষয় যে আমি যখন ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে যোগাযোগটা আমার যখন বেড়ে গেছে, তখন কিন্তু আমি আরেকটু বেশি বিশ্বাস করি।
1: কারণ ওরা ম্যাক্সিমাম সময় সাফারার, ইউরোপ আমেরিকা সবচেয়ে বেশি প্যারানর্মাল ইস্যুতে সাফারার। এটা আমি ওমানিকে একবার বলেছি,
2: আপনি মাঝে মধ্যে আমাকে বলেন, দর্শকদের উদ্দেশ্যেও বলেন যে ওই জায়গাগুলোর আসলে,
1: এবং ওদের স্টোরিগুলো কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল স্টোরি না। যেমন ধরেন ওনার বাচ্চার একটা ইস্যুস হয়েছে, বাচ্চার দাদা দাদি ছিল,
2: সবাই ছিল
1: বা পাশাপাশি অনেকের হেল্প পেয়েছে। ইউরোপ আমেরিকানরা হচ্ছে বিচ্ছিন্ন জীবন যাপন করে, এবং ওদের এক একটা প্যারানর্মাল ইনসিডেন্ট এমনও হয় দেড় বছর সে সাফারার হচ্ছে টানা, নো ওয়ান সেভ হিম। এখন আমরা আপনার ঘটনায় ফিরে যাব।
3: যখন তখন আমি ছোট, ছোট বলতে তখন আমি হয়তো বা এইটে পড়ি, আমার কাজিন উনি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন ইংলিশে, তো উনি বাড়িতে গেলেন, পাশাপাশি বাড়ি, দাদা বলতাম, তো দাদার একটা আত্মীয় আছে, মানে ওনার মানে আমার আর এক ভাইপোর শ্বশুর বাড়ি হচ্ছে একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে ভিতরের দিকে, যে ধানের চাতাল থাকে, ধানের বিশাল একটা চাতাল, চাতালের ওই পাশে মাঠ, মাঠের কর্নারে উনি জায়গা কিনে বাড়ি করেছেন, আশেপাশে বাড়ি টাড়ি নেই, উনি একটা বাড়ি একটা পুকুর করেছেন, এবং ওখানে উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকেন। হঠাৎ তার মেয়ে, অর্থাৎ আমার যে ভাইপোর ওয়াইফ, বিয়ে হয়ে গেছে, তো সে মার কাছে আছে, তার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি খেয়াল করা যাচ্ছে।
2: কি রকম সেটা?
3: সে যেটাকে আমরা বলতাম যে হিস্টোরিক আচরণ, যে মানে তার আচরণের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, সে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে ক্যারেক্টার,
1: হুটহাট রেগে যাচ্ছে,
3: ওটাকে কি বলে যে দুটো কণ্ঠ দিয়ে কথা বলছে, হ্যাঁ অনেক জোরে যখন কথা বলছে তার আরেকটা কণ্ঠ বেরিয়ে আসছে, এটার অনেক রকম ব্যাখ্যা তো আমরা দিয়ে থাকি সায়েন্টিফিক্যালি, কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যায় যে এটা আসলে কতটা প্যারানর্মাল। সে আচরণগুলো সে যখন করছে, তখন হচ্ছে যে আমার দাদা দেখতে গেছে তাকে, দেখে যখন ফিরে আসে, ফিরে আসার সময় পুকুরের পার দিয়ে আসার সময় আমার দাদার মনে হচ্ছে যে তার মধ্যে কিছু ঘটলো, উনি চলে আসলেন। তো এই ঘটনাগুলো আমি শেয়ার করছি কারণ এগুলো এভরিওয়ান নোজ, এটা একদম ওপেন।

0: ঘটনা। তো আর আমাদের বাড়িটা এরকম যে সবাই সবকিছু জেনে ফেলে, তো এটা ওপেন ঘটনা। তো দাদা যখন ফিরে চলে আসলেন, বাড়িতে আসলেন, দুই দিন পরেই হঠাৎ করে দাদা অসুস্থ হয়ে পড়লেন মাঝরাতে, এবং আমার আব্বু আম্মু চলে গেলেন। তখনও আমি যাইনি, দাদা সেম আচরণ করছে, দাদা এমন ভাবে কথা বলছে যে মনে হচ্ছে তার অন্য একটা কণ্ঠ বেরিয়ে আসছে, এবং ওনাকে ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে ওনার ভিতর থেকে কিছু একটা বেরিয়ে যাবে, ওনার ভিতর থেকে কেউ একজন বেরিয়ে যেতে চাচ্ছে, দাদাকে হোস্ট করেছে এবং তাকে ধরে রাখছে। উনি খুব কষ্ট পাচ্ছে, শারীরিক ভাবে অনেক কষ্ট পাচ্ছে, এবং মনে হচ্ছে চোখ দিয়ে বেরিয়ে যাবে, মুখ দিয়ে বেরিয়ে যাবে, বুক ফেটে বেরিয়ে যাবে, দাদার ব্যাপারটা ওরকম ছিল। তো ওই রাতের বেলায় নর্মালি হুজুরকে নিয়ে আসা হলো, হুজুর বললেন যে তাকে হচ্ছে যে পানি পড়া দিয়ে ছিটা দিয়ে, তারপরে হচ্ছে যে কিছু দোয়া দুরুদ পড়ে দাদাকে ঘুম পাড়ানো হলো। তো এর পরবর্তীতে দাদা আমাদের বাড়িতে আসতো, হচ্ছে দুটো ঘরের রাস্তা দিয়ে আসতো, দুটো ঘরের মাঝখান দিয়ে উঠে একটা নারকেল গাছ, ওইটা পার হয়ে আমাদের ঘরে আসতো, আমাকে ইংরেজি পড়াতো। তো হচ্ছে ওই নারকেল গাছটায় তার পরের দিন থেকে আমি দেখছি যে সারাক্ষণ পানি পড়ছে, সারাক্ষণ পানি পড়ছে উপর থেকে। এমন হয় যে নারকেল গাছের মধ্যে পানি জমে থাকে, পানি পড়ে, কিন্তু যে বৃষ্টির সময় পানি জমে থেকেছে, পরে পানি পড়ে নারকেল গাছ কালো কালো হয়ে যায়। খুবই স্বাভাবিক, তখনও পর্যন্ত মনে হয়েছে আমার কাছে, তো তখন আব্বু এটা কি হচ্ছে কি হচ্ছে, আব্বু বলছে এটা এরকম পানি পড়ে অনেক নারকেল গাছে এরকম হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু হুজুর পরের দিন এসে বললেন যে এই জায়গাগুলো ধরে যদি যাতায়াত করে সেখানে কোনো সমস্যা আছে, এবং আমাকে আমার কথা বললেন হুজুর, যেটা আমার কাছে তখন খুব হাস্যকর ছিল, যে এই যে মেয়েটা ওকে সাবধানে রাখবেন, কারণ ওর যে বডি স্ট্রাকচার, ওর যে গায়ের কালার, সো ওকে একটু সাবধানে রাখতে হবে, ঠিক আছে, কারণ যখন এটা ডাইরেক্ট সবাই বলছিল জিনের একটা ব্যাপার।
1: আপনি চুল খোলা রাখতেন ছোটবেলায়?
0: সব সময় মানে চুল আজীবন খোলাই রাখি।
1: ওকে ওকে, এটাও জিজ্ঞেস করলাম কারণ
2: গ্রামে বা অনেক জায়গাতেই বলে যে যারা বিশেষ করে একটু সুন্দর তাদের পেছনে এরকম অপশক্তি বা জিন বা পুরীর আছর লেগে থাকতে পারে।
0: আমি কিন্তু তুলা রাশি,
2: তুলা রাশি।
1: ওকে, মিডিয়াম মিডিয়াম।
2: অক্টোবরে অক্টোবরে জন্ম আপনার?
0: হ্যাঁ হ্যাঁ, পহেলা
2: অক্টোবর। আচ্ছা, আমি তুলা রাশি, সেই জন্য বলছিলাম।
0: আচ্ছা, তুলা রাশি
1: এরা একটু মিডিয়াম টাইপের হয়, যে কোনো জায়গায় যদি কোনো প্যারানর্মাল এনার্জি থাকে এটা এদেরকে আগে আগে টাচ দেয়,
2: সিগন্যাল দেয়।
0: আমি এটা শুনছি আরো অনেক ছোটবেলা থেকে, মানে সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, ওর কথা বলার স্টাইল এরকম যে ওকে কেউ টার্গেট করবে, মানুষও টার্গেট করতে পারে, অপশক্তিও টার্গেট করতে পারে, তোমার সাবধানে থাকতে হবে, চোখ ঘুরে ঘুরে কথা বলবা না, এরকম অনেক কিছুই আমাকে ওই সময় মানুষ বলতো, বা যারা একটু এ ধরনের বিষয় নিয়ে চর্চা করে তারা বলতো। আমার কাছে তো হাস্যকরই লাগতো, ওই দিনও আমার কাছে খুব হাস্যকর লেগেছে যে আমাকে কেন হোস্ট করবে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ, আমি অনেক কিছু দেখি, পরবর্তীতে দেখলাম যে ওই নারকেল গাছের মধ্যে আমার মনে হয় যে তাকালে, আমি কিছু কিন্তু ডাইরেক্ট দেখি না, কিন্তু মনে হয় তাকালে আমার চোখের মধ্যে ধাঁধা লাগছে, আমার চোখটা আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, ওইখানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, এরকম কিছু একটা। আমি তখনও কিন্তু হোস্ট না। তো একদিন হঠাৎ আমার শ্বাসকষ্ট শুরু হলো, এবং আমার দাদা ওই সময় আবার অসুস্থ হয়ে পড়লো সেম টাইমে। তো আমার যখন শ্বাসকষ্ট শুরু হলো, তখন নর্মালি আমাকে যে মুনাস খাওয়ানো হলো, ঠিক আছে, ঠান্ডার জন্য বিভিন্ন ভাবে। তো আস্তে আস্তে করে আমি সুস্থ, কিন্তু দাদা অসুস্থ, দাদা প্রচন্ড ভাবে অসুস্থ, এরকমই কিছু হলো। এরপরে
2: তার মানে হচ্ছে আপনি সুস্থ হচ্ছেন, আপনার দাদু অসুস্থ,
0: হয়তো আমাকে হোস্ট করেনি, আমাকে হয়তো হোস্ট করেনি। কিন্তু এরপরে হুজুর যেটা বললেন যে এই নারকেল গাছটার মধ্যে কেউ একজন আছে, মানে হুজুর তখন কথা বলছিল, আমি গেছিলাম তখন দাদার ওইখানে, এটা কিন্তু দুপুরবেলা, একদম দিনের বেলা, আমরা সবাই গেছি ডাইরেক্ট। তখন আরেকজনের সাথে ওই হুজুর কথা বলছেন, দাদা সেটার উত্তর দিচ্ছে দাদার কণ্ঠে, তার নাম সগির।
2: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে, সগির উনি বলছেন যে সে যে বাসাটা গিয়েছিল, যে তার যে আত্মীয়র বাসায় গিয়েছিল, ওইখানে ওরা অবস্থান করত, ওই পুকুরের মধ্যে অবস্থান করত, তো সামহাও পুকুরের মধ্যে জাল ফেলে, মানে জাল নেট জাল দিয়ে মাছ ধরা হয়। তো ওরা চলাচলের সময় কেউ একজন সাপের রূপ ধারণ করেছিল এবং সে ওখানে মানে ইনজুরড হয়েছিল এবং মারা গেছিল একজন, তাদের একজন, যার কারণে ওরা হচ্ছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু টার্গেট যাকে করবে, কিন্তু দাদা একটা অকওয়ার্ড টাইম ওখান থেকে পাস করছিল, দাদাকে টার্গেট করে ফেলেছে এবং দাদার সাথে সাথে চলে আসছে এবং এসে সে অবস্থান নিয়েছে, সগির বলছে দাদার মুখ দিয়ে। এবং এই দুটো কথা কিন্তু আলাদা জায়গায় আলাদা পার্সন বলেছিল, যেটা মিলে যাচ্ছে যে আমার আমাদের ড্রয়িং রুমের সামনে যে নারকেল গাছ।
1: এখানে একটু যুক্ত করি, গত এপিসোডে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম যে এদের কিন্তু টার্গেটিং এ খুব প্রবলেম এবং এরা কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারে না, মানে প্রপারলি। এই কারণে দেখেন না যে চুল এবং নখ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, কারণ রাইট পার্সনটাকে ডিটেক্ট করতে ওদের খুবই সমস্যা হয়। এবার ঘটনায় ফিরে,
0: এক্স্যাক্টলি হয়তো সেরকম হবে, দাদার আসলে কোনো কানেকটিভিটি ছিল না
1: কিন্তু দাদাকে ধরে ফেলছে।
0: তো এরপরে বললো যে আমাদের ওই নারকেল গাছটায় যেখান থেকে দাদা সবসময় চলাফেরা করে, এখন প্রতিদিন সন্ধ্যায় দাদা আমাকে পড়াতে আসে, তো ওই জায়গা থেকে সে চলাফেরা করে, নারকেল গাছে ফগির থাকে।
2: কিভাবে
0: নারকেল গাছের ওই জায়গাটা সে আশ্রয় নিয়েছে, কারণ সে দাদাকে টার্গেট করেছে এবং মাঝে মাঝে সে দাদাকে অ্যাটাক করে। তো হচ্ছে এবং এই কারণে আমাকে সাবধান থাকতে বলেছিল হুজুর, কারণ যদি এরকম কিছু একটা আশেপাশে ঘটে তাহলে এই ধরনের মেয়েদেরকেও তারা
1: অ্যাটাক করতে পারে,
0: টার্গেট করতে পারে। যেহেতু এবং ওই সময় ক্লাস এইটে পড়ি, একটা কিশোরী, তো এই কারণে হচ্ছে যে দেখলাম যে দাদা ওরকম কথা বলছে এবং সগিরি আসলে হুজুরের সঙ্গে কথা বলছে যে আমি আসলে এই ওর সাথে ওকে আমি টার্গেট করতে চাই নাই, কিন্তু ওখানে আমরা হচ্ছে যে ওই অকওয়ার্ড টাইমে ওকে পেয়ে গেছি, ঠিক আছে, এই জন্য ওকে টার্গেট করা হয়েছিল। ওই বাড়ির যে মালিক আমাদের একজনকে মেরে ফেলেছে, ঠিক আছে, তো মিস টার্গেট করেছে দাদাকে, তো সগির চলে যাবে, সগিরকে অনেক বোঝানো হলো, তো সগির চলে যাবে। চলে যাওয়ার আগে বললো যে, এবং এই কথাগুলো আমরা শুনছি এবং দাদা ওই সময় অনেক কষ্ট পাচ্ছে, অনেক অসুস্থ, তো বলছে যে আমি যাকে টার্গেট করবেন, দাদার নাম বললাম না, তো ওনাকে হচ্ছে যে উনি অনেক ভালো মানুষ, ওনাকে আর কষ্ট দিব না, তবে তাকে একটা রিওয়ার্ড দিব, আপনি আমার আর ক্ষতি করবেন না, আমি চলে যাব, তবে ওকে একটা রিওয়ার্ড দিব বলে উনি হয়তো বা তার চলে গেছে কিনা জানি না, এটা আমরা আবার পরে, দাদা আবার অসুস্থ হয়েছিল তো হয়তো যায়নি, কিন্তু কিছুদিন পরে দাদা কখনোই ডিবি ফর্ম পূরণ করেনি। হঠাৎ আমাদের বাড়িতেই, কারণ আমার আব্বু ছিলেন যেহেতু শিক্ষক, তো আমাদের পুরো বংশের কিছু হলে যদি কেউ লোকেট করতে চায় আমাদের বাড়িতে আগে আসে। ঢাকা থেকে ইনভেস্টিগেশনে আমাদের বাড়িতে গেল যে এই মানুষটাকে, এই মানুষটা সম্পর্কে জানবো সে কেমন,
1: মানে ইনফরমেশন জোন হিসেবে আপনাদের বাড়িটা
2: ভাইস প্রিন্সিপাল না কি বলছিলেন সেই সুবাদে তো তার একটা জনশ্রুতি বা পরিচিতি আছে সেই পারপাসে।
0: তো ডাইরেক্ট উনি মানে ঢাকা থেকে ইনভেস্টিগেশনে আমাদের বাড়িতে গেল এবং দাদার সম্পর্কে জানতে চাইল, দাদা বললো আমি কখনো ডিবি ফর্ম পূরণ করিনি, এটা হতে পারে এজেন্সিতে আমার ডেটা গেছে, বায়োডাটা যাওয়ার পরে তারা তো পূরণ করে দেয়, সো কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার, মানে অদ্ভুত ভাবে কাকতালীয় ভাবে দাদা হচ্ছেন কোয়ালিফাই করে গেলেন এবং উনি এখন আমেরিকাতে, তো দাদা কোয়ালিফাই করে গেলেন। পরবর্তীতে আমরা ওটাকে মিলালাম যে দাদাকে হোস্ট করেছিল তাকে একটা রিওয়ার্ড দিয়ে গেল, তাকে
1: একটা পুরস্কার দিয়ে
0: গেল, হ্যাঁ ভালো কথা। দাদা চলে গেছেন বেশ কয়েক বছর পরে, তারপরে আমিও চলে আসছি বাইরে, সবকিছু চেঞ্জ, আমাদের নারকেল গাছে আর কোনো প্রবলেম নাই, পানিও এখন পড়ে না, নারকেল গাছটা এখনো আছে। দাদা দেশে ফিরে বিয়ে করলেন, বিয়ে করার পরে নতুন বউ আমাদের বাড়িতে আসছে, আমার দাদা আবার সেম ভাবে অসুস্থ হলো, একই রকম। তখন হচ্ছে
1: দাদা বলতে
0: আমার কাজিন,
1: কাজিন, ওকে,
2: মানে দাদা মানে দাদুর কথা বলেন, উনি আপনার দাদা
1: ব্রাদার,
0: ভাই আমার ব্রাদার, বিগ ব্রাদার, ওনাকে উনি আবার অসুস্থ হয়ে গেলেন এবং তখন তাকে আসলে অনেক ট্রিটমেন্ট দিতে হলো, অনেক বড় বড় হুজুর দেখানো হলো এবং তখন হচ্ছে যে ঘর বাড়ি বন্ধ করে তারপরে ভিতরে হুজুর কিছু একটা করলেন, তারপরে হচ্ছে যে আমাদের সবাইকে সরে যেতে বলা হলো, ওয়াইফকে দাদা সহ্য করতে পারত না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তার সাথে জিন যিনি ছিলেন উনি ছিলেনই, সবসময় ছিলেন, উনি আসলে যায়নি কোথাও।
2: আচ্ছা,
0: পরবর্তীতে দাদা হোস্টই ছিলেন এত বছর, পরবর্তীতে যখন বিয়ে করেছে বিয়েটা তারা পছন্দ করে না, কোনো মেয়েকেও যদি হোস্ট করে কোনো ছেলেকেও যদি হোস্ট করে তারা তার বিয়ে পছন্দ করে না, তারা কোনো পার্টনারকে পছন্দ করে না, এবং যখন বিয়ে করছে তখন দাদাকে
1: ক্ষতি
0: করছে, এবার সে ক্ষতি করছে, আগের বার সে ক্ষতি করতে চেয়ে ক্ষতি করে নাই, এবার সে ক্ষতি করছে,
2: এবার ডাইরেক্ট ক্ষতি করছে।
0: হ্যাঁ, তো তারপরে এমন হলো যে সত্যি ঘরের মধ্যে এরকম একটা পরিবেশ ক্রিয়েট করা হলো যে জিন তাড়ানোর যে ব্যাপারটা, হ্যাঁ, সেখানে হুজুর ভিতর কি করলেন আসলে আমি সেই ব্যাখ্যায় যাব না, অনেক কিছুই করেছিলেন এবং আমাদের সবাইকে সরে যেতে বলা হলো, এবং অদ্ভুত ভাবে দেখলাম যে হঠাৎ করে ঘরের উপরে শব্দ হচ্ছে।
2: ও আচ্ছা, ঘরের উপরে শব্দ,
0: পাশাপাশি ঘর তো আমরা তো চলে গেছি, আমাদের ঘরে চলে গেছি কিন্তু ঘরের উপরে এমন টিন, কিন্তু কারণ আমাদের ওদিকে ম্যাক্সিমাম
1: টিনের বাড়ি হয়,
0: কিরকম যে ঘরটা বিল্ডিং
1: কিন্তু টিন শেড,
0: উপরে টিন শেড,
2: চালওয়ালা টিন,
0: চাল, উপরে তেমন কোনো গাছ নেই, এত জোরে শব্দ হচ্ছে কিন্তু টিন কিন্তু বাঁকেনি, এত জোরে কিছু হলে টিন
1: বাঁকার কথা,
0: কিচ্ছু হয়নি কিন্তু অদ্ভুত অদ্ভুত রকমের শব্দ। তারপরে দাদা দুই দিন প্রায় একরকম যে কোমা টাইপের, দাদা দুই দিন তার শরীরের উপর থেকে এমন গেছে যে দুই দিন অনেক অসুস্থ, হুজুরের কৃতিত্ব যে উনি আসলে বিষয়টাকে সলভ করতে পেরেছেন। এটাকে ওই সময় পর্যন্ত আমি অন্যরকম ব্যাখ্যা দিতাম, আমি বলতাম হিস্টেরিয়ার ব্যাখ্যাটা দিয়ে দিতাম, যে হিস্টেরিয়া তো আছে একটা সময় আমরা পড়ে পড়াশোনা করেছি, এটা হচ্ছে হিস্টেরিয়া রোগ হয়েছে দাদার, ঠিক আছে, আর উনি হচ্ছে ভাওতাবাজ বলেছিলাম। পরবর্তীতে তারপরেই তো আমি এসএসসি পরীক্ষার সময় আমার ঘটনাটা ঘটে, আমি হিনা পাকে হাঁটতে দেখলাম, তারপরে আফটার ম্যারেজ আমার বাচ্চার সাথে যখন এই ঘটনাটা ঘটলো, তারপরে সবকিছুকে আমি
1: রিলেট
0: করতে শুরু করি এবং আমি এখন এগুলোকে একদম বিশ্বাস করি।
1: হিস্টোরিয়ার বিষয়টা নিয়ে এখানে একটু আমি বলবো, আপনি যেটা বলছিলেন, আমার খুব কাছের একজন বন্ধু, সে অনেকটা অ্যাথেইস্ট টাইপ, এই পজিটিভের ব্যাপারটাকে সে সবসময় হিস্টোরিয়া হিসেবে আমার সঙ্গে আলাপ করত। পরে আমি তাকে একটা ব্যাপার শেয়ার করলাম, আমি জানি না সে বিশ্বাস করেছে কিনা সেটা বিষয় না, বাট এটা আমি জানি, সেটা আমার আমার রুটস, আমার যেখানে গ্রাম সেখানকারই ঘটনা আর কি। একটা মহিলা, দেখেন প্রত্যেকটা মেডিকেল সায়েন্স দিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন সবটার একটা রিজন থাকবে, ভ্যালিড রিজন থাকে। একটা মহিলা, সে বাড়ির পেছনের আম গাছ আছে অনেকগুলো, সেদিকে মানুষ কম যায়, বাড়ির ময়লা আবর্জনা সেখানে ফেলে, তো উনি ভাবলো কি মনে করে জানো উনি গিয়েছিল, হয়তো বা একটু গোছা বেজেই তো বাড়ির পেছনে হইতেই পারে, কোনো গাছ টাছ হয়তো আগাছা কাটবে, এই ধরনের একটা চিন্তা করে উনি সেখানে যায়। যাওয়ার পর এক দুই ঘন্টা ওনার কোনো খোঁজ খবর নাই, তো হয় না হয়তো কোথাও কাজ করছে, গ্রামের কেউ বাড়ির কেউ আর এটা লক্ষ্য করে নাই। দুই ঘন্টা হলো উনি বাড়িতে নাই, তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল যে উনি আম গাছের নিচে বসে আছে দীর্ঘ সময়, এই খুব মানে কোথায় একটা তাকিয়ে উদাস হয়ে উনি বসে আছে। বাড়ির লোকজন গিয়ে ডাকছে, উনি তেমন কোনো কথাবার্তা বলছেন না, গায়ে হাত দেওয়ার পর উনি অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন রেগে যায় যে এই আমাকে ধরলি কেন, মানে অদ্ভুত অদ্ভুত আচরণ। পরে ওনাকে ধরে এনে আবার বাড়ির উঠোনে বসায়, তো বুঝতে পারে বাড়ির লোকজন, তো বুঝতে পারে ঘটনা কি, তো পজিটিভ হয়েছে। অদ্ভুত বিষয় হলো, ওনাকে যারা দেখতে আসছিল এবং কিছু জিজ্ঞেস করছিল, সে তাদের সম্পর্কে বলে দিচ্ছিল যে তোমার বাড়িতে এই হয়েছে, তোমার ছেলে তো এখানে থাকে। এখন আপনি যদি এটাকে রোগ হিসেবে বলেন, এই যে এক্সাক্ট ইনফরমেশন সে পাস করে দিচ্ছে, এটাকে আপনি, এটাকে আপনি হিস্টোরি হিসেবে কিভাবে আমাকে বলেন? আমি মেনে নিলাম যে ঠিক আছে, মানুষের অনেক সময় অনেক মোড চেঞ্জ হতে পারে।
2: শফি, এখানে আমি একটা বিষয় খেয়াল করলাম যে ধরেন আপনি আপনার ফ্যামিলি বা আপনার গ্রামের বাড়ি নিয়েও কিন্তু প্যারানরমাল এই ধরনের অনেকবার অনেক কিছু আমাদের বলেছে। তো ওনার বিষয়টা আমার কাছে কিছুটা ওরকম লাগছে যে এই যে ওনার দাদার কথা বলছিল বা সেই খামার বাড়ির গল্পটা বলছিল এবং হচ্ছে ওনার বাচ্চাটার কথা বলছিল, মানে উনি তো শুরুর দিকে একটু বিলিভ করতে চাইতো না যে এগুলো ভাওতাবাজি বা কিছু একটা। তো আমার মনে হয়েছে যে ওনারা ফ্যামিলিগত ভাবেই ওই যারা ফলো করার ব্যাপার আছে না, যে একটা সময় বিলিভ করানোর জন্য ওরা ট্রাই করেছে, এরকম একটা ব্যাপার হতে পারে। যে
1: এখন উনি কোথায় আছেন আপনার ছেলে দাদা?
0: দাদা এখনো আমেরিকাতে, মানে উনি তো মাঝে এসে ঘটনা, এখন চলে গেছে।
1: এখন ভালো আছে কিনা?
0: খুবই ভালো আছেন, ফ্যামিলি নিয়ে উনি ওখানে ভীষণ ভাবে সেটেলড, তো লাইফে উনি শাইন করেছেন।
1: উনাকে দেশে আসলো যেন এরপর ওখানে বেশি সময়ের জন্য যেন না যায়, এখানে আমি যেটা বলছিলাম যে এগুলো কিন্তু লং টাইম চালায়,
0: ওই ঘরে থাকেন না। মানে এসে দাদা নরমালি হচ্ছে, আমার চাচা চাচি দুজনেই মারা গেছেন, তো
1: ঘরও প্রয়োজন হয় না, ঘরও প্রয়োজন হয় না। এটা অটো, আমি কি বললাম যে ধরেন আমাদের কাছে 10 বছর, কারণ আমাদের লাইফ টাইমটাই হয়তো 70 ইয়ার্স, কিন্তু ওর কাছে 10 বছর তো কোনো ইস্যু না, 80 বছর। দেখেন অনেক সময় এমন হয় না যে একটা জিন বা একটা পজেস হওয়ার পর মানুষ সেই 100 বছর 200 বছর আগের কথা বলে দেয়। দেখেন এমন অনেক ঘটনা আছে শুনবেন যে একজন জিন পজেস্ট হওয়া একটা লোক যে হয়তো কাউকে পুরস্কার দেওয়ার জন্য বলছে তুমি বাড়ির পেছন দিকে দেখো বা ওইখানে গিয়ে দেখো, ওখানে 200 বছর আগের একটা মাটি দিয়ে আছে, তুমি ওটা খুঁড়ে ওটা নিয়ে আসো, ওটা অনেক স্বর্ণ আছে। এখন এইগুলা কিভাবে হতো? কারণ 200 বছর ওর কাছে কোনো ইস্যু না, ওর কাছে মনে হচ্ছে এইতে সেদিন করে ওখানে কেউ একজন, মানে এটা আমি জানি
2: ওর মেমোরিতে সবকিছু সুন্দরভাবে থেকে যাচ্ছে,
1: কারণ 200 বছর ওর কাছে কোনো ব্যাপার না।
2: তো যাক মিল্কি, আপনার আমাদের এখানে অমানিশার হট সিটে আসার জন্য খুবই আমরা আনন্দ করছি এবং কৃতজ্ঞতা যে আপনি কষ্ট করে এসেছেন আমাদের সাথে জয়েন করেছেন।
0: আপনাদেরও অনেক ধন্যবাদ, আর এই যে শেয়ার করতে পারলাম, কিছু জিনিস থাকে না যে একটা সময় পরে শেয়ার করতে খুব ইচ্ছে করে, কারণ আমি এখন বিলিভ করি, তো এটাকে শেয়ার করতে পারলে হয়তো আমি যে ঘটনাগুলো বললাম এটা অনেকের সাথে এরকম ঘটনা ঘটছে, আমি কিন্তু একদম ডিফারেন্ট কিছু বলিনি, অনেকটা কমন কিছু ঘটনা বললাম, কিন্তু আমি ডাইরেক্ট দেখেছি, হয়তো বা আমার মতো যারা বিলিভার না তারাও বিলিভ করতে শুরু করবে।
2: না, আমার মা আমাকে একটা কথা প্রায়ই বলতো শাফি, সেটা হচ্ছে যে যারা দেখতে অনেক সুন্দর ছেলে হোক বা মেয়ে হোক, ছেলেদেরও কিন্তু এই সমস্যাটা হয়, পরিয়ে ধরে বা কিছু, তো যারা বেশি সুন্দর এবং যাদের ফ্যামিলিতে দেখবেন যে আমার আই গেস যে আপনার ফ্যামিলিতে সবাই খুব সুন্দর, তো এই যে সুন্দর, সুন্দরদের প্রতি বেশি আকৃষ্ট হয় ওরা, মানে ওই টাইপের,
0: মানে ওরা গায়ের রঙের প্রতি
1: দেখেন না যে কপালে একটা ইয়ে দেয়, ওই
2: যে
1: কালির একটা
2: টিপ দেয় বা
1: কি বলে একটা
2: বলে না চাঁদ মামা তাদের কপালে টিপ দিয়ে যায়, কিছু একটা বলে
1: এই ব্ল্যাকটা কেন, এটা একটা
2: যেন কোন শয়তান বা কিছু না ধরে
1: প্রিটেন্ড করে, কি যে প্রিটেন্ড করে বাচ্চাটার গায়ে একটা দাগ আছে, এটার একটা হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা হচ্ছে যেন প্যারানরমাল এনার্জি গুলো কিন্তু এগুলো ডিফাইন করতে পারে না, সে যখন একটা বাচ্চার ফ্ল্যাট চেহারা দেখে তখন তার মধ্যে আকৃষ্টতা কাজ করতে পারে, কিন্তু মায়েরা এটা এটা কপালে দিত কেন, যে না আমার বাচ্চাটার একটা সমস্যা
0: আছে,
1: মানুষ রাইট রাইট রাইট মানুষ তো বুঝতেই পারত, কিন্তু এইটা আসলে প্যারানরমাল এন্টিটি গুলোর হাত থেকে বাঁচানোর জন্য বাচ্চাদেরকে এইটা একটা প্রসেস ছিল।
2: তো আমাদের দর্শকদের জন্য কিছু বললে যদি বলতে চান আর কি বলতে পারেন?
0: হ্যাঁ অবশ্যই, সত্যি বলতে কি সব সময় কিছু দেখেই খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেবেন না যে না এটা আমি বিশ্বাস করছি না, কারণ এই যে আমি বলে আসলাম যে আমার যখন ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে বেশি যোগাযোগ শুরু হয়েছে তখন আমি প্যারানরমাল এনার্জিতে বেশি বিশ্বাস করতে শুরু করেছি, তারা কিন্তু শিক্ষার দিক থেকে, তারা কিন্তু গবেষণার দিক থেকে আমাদের থেকে কোনো অংশে কম না, অনেক বেশি, তো তারাও বিশ্বাস করছে ফ্যাক্টের জন্য। সো ফ্যাক্ট যদি আমরা যাচাই করতে যাই বা যাচাই করতে চাই তাহলে পারবো, এবং যাচাই করে আমরা অবশ্যই প্যারানর্মাল ঘটনার এক্সিস্টেন্স পাবো। আমাদের চোখে অনেক সময় অনেক কিছু আমরা আসলে ওভারলুক করে যাই, যদি খেয়াল করেন আপনার সামনে বাঁধবে, হয়তো বা খেয়াল করেন না তাই আপনি দেখেন না, আপনার সাথে আশেপাশে আছে।
1: একটু যুক্ত করে যেহেতু ইউরোপিয়ান ক্লায়েন্টদের কথা বললেন, রিসেন্ট কয়েকদিন আগে দেখলাম যে সম্ভবত ফিলাডেলফিয়ায় যেটা হলো একটা ইনস্টিটিউট হয়েছে প্যারানর্মাল ইস্যুজের উপর, একটা ইনস্টিটিউট এবং প্রচুর স্টুডেন্ট প্রচুর সাফারাররা সেখানে অলরেডি অ্যাডমিট হয়েছে, মানে একটা ইনস্টিটিউট অফ প্যারানর্মাল,
2: একটা ছবি দেখলাম,
1: প্যারাসাইকোলজি বা কিছু একটা
2: ছবি দেখলাম।
1: এই যে ইস্যুস গুলো, এখন কথা হচ্ছে বিশ্বাস তো করার না করা, এটা প্রথমেই বললাম যে এটা একান্ত একান্ত ব্যক্তিগত অঙ্গনের ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে একটা ব্যাপারকে আমার, ধরেন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বুঝি না, আমি ইঞ্জিনিয়ার না, সিএসসি আমার কাছে ক্লিয়ার না, সেটা হতে হবে সেটা কোনো কথাও না, তাই বলে পৃথিবীতে সিএসসি বিলং করে না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলতে কিছু নেই, এটা আমার বলা মনে হয় ঠিক না।
2: তো যাক, মিল্কি এবং শাফি আমরা আজকে শেষ করে দিচ্ছি। দর্শক, আশা করি আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অমেনিশার প্রত্যেকটা পর্ব যারা দেখেন যা বা যা শোনেন সবাইকে আমাদের আত্মার ভালোবাসা জানাচ্ছি, আজকে পর্যন্তই খোদা হাফেজ।

0: You're listening to Taka FM 90.4.
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
0: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন। 90.4

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199666।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আর জে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: Kaka FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।